লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ভাই ফর আমিনিট ফকেব চকসি রেডিও কার্জু কে দো আনারা দাফান নেলি দহমিং লেংপি কারডম নাম্পা জিরিকসি পিনিকে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনিকলু পিনি চিটি নিফাই ক্রেপলি উর্মিয়ারনি জাইমেকে ব্যাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্টস ফারো ইসিরা তকবরাসির ক্যাবলাপেন নিউজ অনের এ বাকেরা পেন্ডানা লিতুম আকাশবাণী স্টেশন জাইমেক আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুগে ক্লেম আব্যাং আমেনকে টেকনিশিয়ান অন ডিউটি প্রশান্তা রংহ্যাং ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম আব্যাং সোনালী রং বিপি

লাকে আকাশবাণী ডিভু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রক প্লেংটাংলু পিনি কবিপি আজাই মেক্সি কিচেং সিয়া ট্রান্সমিশন আলং কপার জুজি মা চিথান মেক্সি না পরফাই ট্রক রামিনিট ক্যাব প্লেংলোতে ক্যাং দুকার ডমালুন আজাই মেক আলং পেনা সনা সনালুন আর জুই লংজি পরফাই ট্রক রামিনিট থম ক্যাব রাফ প্লেংলোতে নেলি লামথে আজাই মেগং দেংলং পেন লার্লিন তারোপি পেন লামজির আর জুই লংজি পরফাই ট্রক রামিনিট থম ক্যাব রাসির ক্যাব প্লেংলোতে পিনিয়াসার লামথে আর জুই লংজি পরফাই ট্রক রামিনিট প্লি ক্যাব প্লেংলোতে কার্বি লুনবারী মাজাই মেগং দেংলং পেন আসন আসনা লুন আর জুই লংজি পরফাই ট্রক সি প্লেংলোতে দেলহি বেন কাপাচে ট্যাগ হিন্দিয়া লাম বেন বীরতা আর জুই লংজি লাপেন পরফাই ট্রক সি রামিনিট ফ প্লেংলোতে দেলহি বেন কাপাচে ট্যাগ থু ইংলিশ আলু ইংলিশ আবিরতা আর জুইগ লংজি পরফাই ট্রকসি রামিনিট ক্যাব প্লেংলোতে পিনিয়ালাম জির আজাই মেগং দেংলং যোগা ফুথাক মোহন তারো লাপেন হুটব্যাং হারবামন হারমোনি বে আতুমাং বং জেহুচিপুত আর জুইগ লংজি পরফাই ট্রকসি রামিনিট ফ্লি ক্যাব প্লেংলোতে লুন চেতো আজাই মেগং দেংলং পেন আসন আসন আলুন আর জুইগ লংজি পরফাই নারকেব প্লেংলোতে দেলহি বেন কাপাচে ট্যাগ সমাচার প্রভাত আর জুই লংজি পরফাই নারকেব রামির ক্রেপ হ প্লেংলোতে মর্নিং নিউজ ইংলিশ আলাম বেন বীরতা আর জুই লংজি পরফাই নারকেব প্লেংলোতে কার্বি লিনোমিয়ালুন আজাই মেগং দেংলং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই সেরকেব প্লেংলোতে গুয়াহাটি বেন কাপাচে ট্যাগ পুয়ার আঞ্চলিক বাতরি আসামিস আলাম বেন বীরতা আর জুই লংজি পরফাই সিরকেব রামি ক্রেপ ফ প্লেংলোতে হিন্দি লামার জানালুন আজাই মেক দেংলং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই সিরকেব রামি ফ্লি ক্যাব ফ প্লেংলোতে ইংলিশ আলুন আজাই মেগং দেংলং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই ক্যাব রামি ক্রেপ ফ প্লেংলোতে লামজির আর জুই লংজি পরফাই ক্যাব রামি থম ক্যাব প্লেংলোতে লুন বান আজাই মেগং দেংলং পেন আসন আসন আলুন আর জুই লংজি পরফাই ক্রিসি প্লেংলোতে সো আর লো আসে তো আজাই মেগং

লাগে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই থ্রগ্রামিট ক্যাব প্লেংটাংলু আদুন্থু কাংদুকার দমালুন আজাই মেগাং দেঙালং আফ্রাংসি ভূপেন তেরন লাপেনারি সাংহু আতুম কিলুনালুন আর্জিক সিনাং আলুনালাম থে টেকলা আলুন জুমে

লাপোয়ানাপর সারসোনট রং হ্যাং কিলুনালুন আর্জিক লং টাংলো আদুন্থু কার্বি ক্যাংডুকার দমালুন আজাই মেগাং দেঙা লং পেন কিজুত সিয়ালুন আর্জিক সিনে নেলসন টং বি কিলুনালুন আলোনালাম থে নেপে জগবাং কালবাড়ি

0: lapuan apor na litum karbi kang dukar domalun ajai mi ngeng deng long pen asona sona lun arjui long tanglo lake akashwani dipu non studio guria por por phai program mi thom kebra pho pleng tanglo adun thu larlin taru pipen lamjir arjui sinang
1: কে সাংপি লালিন তারপি কেদকে কুইনগম চিরপ সিদো আন কার্বি ল্যাঙ্গুয়েজ আর সাবজেক্ট অ্যাপয়েন্টমেন্ট করি মিলিয়ে লালো আত্ম আনু কেদো আন কার্বি আর রাত আপনার আন পাজু পাজু কাং তুম কে যে লোকে থেক বেগ নাংজি লোকে থেক আর সাইড সে তুম কেং কাম সে জ্বর পঞ্জি লাপেন আন সুসেলি একজিন থু পণমজি লোক চালি হেলো এলি কেং পাপড়াঙ্গুন থেকি লাপেনকে কেথে কেথে আসা কুড়ি পুষে তামি এলি চলংজি আর সাইড তামি এলি চুড়ি ডুনলংজি লোকে থেক পেন আজাদ পেন নামা কাইদিন কে লু থেক দেখ নাংজি লু থেক দেখ দি পুরোতে আজাদ আসাইতে মানে আজার আসাম বেস্তা লু থেক রেক নাম ক লাপেন কে কে থেক আসাম দু হে নলম কে ওকে সিনা লাহাই দু হে লু থেক রেক নেই পোয়ালি তো মানে হোম সায়েন্স হোম তো এলি লান সুসে তুমি অ্যাওয়ারনেস পি নাই কে থেক আসাম আন তা লু তা থেক কো নাম ক লাপেন কে এডুকেশন আহিন তা থেক নাম ক লাপেন কে আসন আসন পিল তুমি কচালি থে মানে নলম সমা কি তুমি লাং দেমে লোতে ওকে সিনিয়াল কে থেক সিকে না আমার সে কিছু না অবজারভেশন এ তুমি সমা ফান আসন ফান পো নাম কক পি এরি কে রয় পুস্তা মেইলি থাম পো নাং কক লাসনটা দো লাপেন কে কে মানে কে পাথু থেক ও দাং তা লাসনটা দো লাপেন কে কুমানি কি তুম কি দাং তা কে থেক দাং তা দো মাসি মিলি তুম লাসন অ্যাওয়ারনেস তা স্কুল লো মাসি নন কে ইত মিলি তুম পিপন লাপেন আতো কে দো রং রু কে দো আতো আতো আপিন তুম হান্তা নিলি তুম লান্স সে মানে লো নাং চালি ফানাং বার পে নন কি চালি লে তুম আন্তা মানে কোন চালি পামি তেনসি রাংরা কেঙ্কাম স্কুল কে দুন জিয়া ফান মানে নাম চুবরি পন
0: লাপোয়ানা পর নালি তুম লার্লিন তারুপি বেন লামজির আরজি লং টাংলু আদুন্ধু কেনাং সট কাপচিনিয়া লামজির আরজি থা আকাশবাণী ডিফুয়া যাই মে কার্জুদুঞ্জিয়া ফান আর নিব্যাং তাদা পরফাই ট্রক্সি রামিত কেপেন পরফাই সেরকেপ আন লাপেন আর নিগাং সাম পরফাই ফপেন পরফাই ট্রক রাজি টিম আন আকাশবাণী ডিফু আজাই মে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেন নাংলিতুম আরজুলং ইজি লাপেন আকাশবাণী ডিফু আজাই মে কেদু আন কার্জুদুঞ্জিয়া ফান আদা পরফাই ফরামিত ফকেপ আপর পেনা জো পরফাই কেপ আন এফ এম বেনা লং পেন মেগা হার্টস ফারুই সিরা তকবর সির কেপ লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেন্টা নাংলিতুম আরজুলং ইজি লাপেন আম্পার দা কাচিনি জিয়া ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টা নাংলিতুম আকাশবাণী ডিফু আলং হুমরিদাম ইক তামে আদন্থু পিনি এসার লামথে আরজুইক সিনাং দম জয় সি কে থয় থুর ফ্লুতে আকে হয় মাতে দো জয় সে তা কে থেক আব্যাং লাম থেকে মান

কার্বি আটুম আকে হয় পুগে তে কে বংক্রয় ফানসি কে পুদাম লাপেন কে থয় কে মেঙ্গালু আসন বিমুচট তে কে বংক্রয়িতা দমজয় হুদকে বিহেক আসন সি ঠেকলংজি থুর ফ্লুত আনসি তে কে লাপেন বংক্রুই পুচিনি উঞ্জি ঠেক সের আতুমতা থ্যাং বাকবে হুদকে কেলং কচিং কীতা নিং অয়তা মেমেজি বনতা মো কেনং পো আহুত লোটে তে কে বংক্রুয়সন সি প্রেক জেকজি মাতে আহির দোজ্জি পুয়াফান।

0: পেট তাদ মানে পুবম লি লন হেপিনেস প্রোগ্রাম পিনে দবম গেলাগে মানে এন্ট্রি ফি দো আলো পেন রুরেল হেপিনেস প্রোগ্রাম রুরেল নবচেতনা শিবির লাই বাঙে পয়সা নাই ফ্রি নবচেতনা শিবির মোখাকে ফ্রি হুদাং চালি দুন্দা চক লাই বাঙে মানে আঁকি যাইপেন টিচার দাম্প থান দাম্প
1: যোগা কে ক্লেম লোটে অকপ্রাণ ফির বুঝি লাপেন এ বাং আর দিয়ে ফান্তা কেমে দু পুষিপু লাপেন এ মেক সেটা মে জাং মে পিকজি লাপেন আসন তিন অকপ্রাণ আফান্তা মে সেন জি পুলা সেলা সো পুঠা নেন লীলা রেডিও কার জোড়া তোমান থানি জি মজা
0: লাল হক ল যোগা ক্লেম লোটে মানে নাং লি নাং পুরন লাবাং হক ল এ মেক তা মানে এ মেক তা জাং পাকা নেই মতে ও যোগা ক্লেম লোতে লাবাং নাং লি মানে যু টেনশন ফ্রি ল নাং মেক জাং থেক বেক পো কাইদা ইয়া কং বাং কাইদা ফির বুত আসন্দপো কাইদা এদি মানে রেসপন্সিবল বাং হেদি কে এন হে কাইদা মানে বাং পিনি না পিলো তেলা সো রেসপন্সিবল বাং নাং লেন পো নন গেলি তুম গেলা হাই রেসপন্সিবল কে এন দে কাদ্রং এটি লাসি রেসপন্সিবল বাং যোগা ফ্রন লাহাই ক্লেম লোতে রেসপন্সিবল রেসপন্সিবল ইজ নট গিভেন ইংলিশ রেসপন্সিবল ইজ টেকেন রেসপন্সিবল ইজ এন নেই যোগা লং লাই ক্লেম লোতে কুর লং দল লোতে দাক নাং থান বগ সন্তি আর পু এন এ মা পি মা লাসি যোগা বাং আনু তিনটা নিলি গে মাথা বাং গে নাং তুম গা দইতে যোগা বাং ক্লেম আপর গে নাং ও গালি আনি সি 45 মিনিট বা এক ঘন্টা 24 আওয়ার মং এক ঘন্টা বাং নাং তুম গা দইতে আপর চিপে যোগা ক্লেম লোতে নাং তু সি ইসি এনভাইরনমেন্ট ইসি হেদি গুড এনভাইরনমেন্ট ইসি সমাজ লং দোপ ইসি আকাঙ্ক্ষীর দোপ ইতি আকাঙ্ক্ষণ দোপ কাইতে ইল তুম কাছেরাপ লাসু বাং তুম ইনিংয়ার লোদোপ জ্ঞান লং দোপ নলেজ লং এভার্ড
1: নাংলিয়া টেং কলসো অপর সে যোগা কে ক্লেম কেমে নাই লসার ইসিলাম ল আদাব মা মাতে আর্নিং গংসা মা মাতে আনার লো লসার
0: যোগা কে লাসন আপর পো এনি টাইম তা চ সেটা আনচুচিয়া প্রাণ পো তা বাং পুপু বেস্ট টাইম পু সেটা এনি টাইম তা ক্লেম সেটা আদাব আর্নিং সাপ আনচুচি দে আদাব কি ইথুর পাল আনচুচি আপ্রাং মানে ক্লেম না পুজো আনচুদেত কে দেন পু আনচুচি আপ্রাং না পুজো না যোগা লাসন আপর সন বান হেরে আবে এনি টাইম না তুম কুসু আপর কপি হচ্ছি আদুমা লাস্ট হতে ক্লেম দে চকলো যে আবং ফুটিন আনুতিন সেটা যোগা বাং কেক্লেমি বাং কাদু এটা ইনিং চেরত ক্রুত পেন মানে কেক্লেমি পান বড়ি নাং যোগা ক্লেম লি তুম এলি তুম সোসাইটি এলি তুম হেম আরবং কাদু এ পুরিয়াল এতুম রিলেটিভ কাদু এতুম দা ইসি মেসেন এনভারনমেন্ট বাং এতুম চেথেক লংপো যোগা ক্লেম লু পুলু রংতে
1: তাংতে স্যার নন আলি পান পুথন নাং কার ইউটিউব বাং গলা ল যোগা কে নন ইলি তুম কার বিয়াং লং সামে আলং কা প্রেগা প্রেগা ডিম সামে কে থানা ডিম দুলো তাংতে দা কে থানা বাং আতুম বাং কো আন্দুলো স্যার
0: নিতুম দা কার্বিয়াং লং যোগা টিচার মানে যোগা টিচার দা মানে দুইটা দো আর্ট অফ লিভিং লং যোগা টিচার দা পেন ইউনিভার্সিটি পেন মানে যোগা এম এস সি তাহ যোগা বিএসসি তাহ পুবাংকে কার্বিয়াং লং নট মানকে নিলিকে বাহিনী সি থেকলং চাল্লা দা আর্ট অফ লিভিং যোগা টিচার বাং নিতুম লং দোপিক বাং থংকে বাক দিয়ে কার্বিয়াং লং যোগা টিচার রুরেল টিচার দো আরবান টিচার দো লাসন সি রংলম মানে লাই কেথা নেই ফান রুরেল টিচার পুদু লাই বাং তুম থান দাম বম লো পিনাঙা দি মঙ্গে কেলি কেলি লি তা দুলো কেলি তা দুলো লংসং বং কেলি লি পিন পিন বেস হৌ আলু ল এলং লং নিদম সেটা লাপু লি তুম না থু লাপু মানে কার্বিং লং না থুকে দকমুকা পেনচেং লক দকমুকা পারকা দেনগ বুকা জান সুরে জান লাই ম্যাক্সিমাম বাঙে নন পেনাঙা দিম বাঙে কভার বম লো যোগা লাতু মানে বেলেগ বেলেগ মানে অর্গানাইজ বম লো যে নবচেতনা শিবির দহ মানে রং দাম বম সে এদি লাই এভারনেস প্রোগ্রাম বাঙে মানে পি বম লো লাসি বাং বাং বম লো নন আর সোসাইটি তা মানে নন বাঙে নাংযুগ দু নাং কানেক দুন বম লো
1: লাল ইসি কে নাং সত লামনার যুগ দুন থুজি স্যার যোগা কে ক্লেম কে অপ্রাণ ভান কে মেগুলো মা হক লো তাংতে যোগা কে থেক তুম ফান মাতে লা টিচার তুম ফান যংসি থেক লো পোলতে মেথা কেং চার যা বাজা কং দু মজা
0: ও লাসন দুল নন জেলবা ডিফুদা দু ইউনিভার্সিটি পেন কে পাস হলা প্রিয়ম হানসে বলা হয়তো আমি না কোর্স এনবম লো আমি না সন ইন্ট্রি ফি এনবম লো সাপ সাপ লাসো মং আসাপ সাপ মানে ওনারে আমি দাপে চুলাই বম লো আর কো আলাং লাসো হে ক্লেম বম লো কাদি কাপ্রেক কাপ্রেক খিতি চ ক্লেম পন বেলেগ

0: เล็กอาศัยแต่จะเคลมก่อนเพราะคนละส่วนอาศัยลงแต่สิอากิเมียงเทสิจะเทคลงมาสิละสิอัลลังจารย์จับอุนจิตบางเกดูลูละบางเกก็จารย์จับอุนเวกจีละบางเกละให้เคลมบ่มลูกลงแต่สายกติกีลงอ้อยเบหาเบปาร์ลงอ้อยบ่าอาจารย์คำลงแต่เฮดีสิมันเฮดีก็สอนหัวอากังทีร์บางคนเด็กมันเฮจะเทคลงอัลลังจะฟีลิ่งเฮดีอากังทีร์isi spirituality ba etumar bilong ko ta aidhamikota hedi aso bostu hai science pen aidhamikota lahini plus ut hedi si amane akki mission je theklong lasi first bang emena ok pran mena la emena interna la emena akang hon duna la la emena fan ching hon theklo bulong te nang mena nang mena eba ect kamatha la hai jong si mission lo bote ultimately ajara kama sai long hedi isi mane mission je theklong po
1: แล้วสารพุทธกนางสดไหนนั่นผ่านอารยุนทุลังลานนมาลอมก็อิริตุมจีนี่ลูคลาส9คลาส10สมาร์ทุนก็อากาเปกตัววาร์สิดัมบอมาสันเทงลองสันสีกูเป็นเนื้อดรักส์กิจูกูเป็นเนื้อกัญชาเคมองมาเทียร์กี้ฮอร์มูคิริมถ้าสิจงกายองสิลาเคลมสิปลุเตลาหายร์กี้ฮอร์มูเป็นจิงไรอุนจิมาสา
0: อาหกจิงไรอุนละเกอสิอาเปย์พุทุมลาหายคูสดุลุปเตเชร็อกตอกเป็นกันดามันমানে বিউটা বাং এন্দুনম পয়ো সোমার সে লাসন লো পিনে লো পুতনতে আরাগিয়া বস্তু কিরিম সি তাদু সে লাহে আলং লাদাক ওয়াং লো পুতে লা বাং গে লাদাক দি মানে দলো আকুস দলো লাহে তোমান্দা লাসো ইস তোমান্দা দি ইয়েস প্লাস তা হ পুলাহে হেদি লাহে আকুস দলো দা লাসো কুস লং লা তুম ওয়াং লো পুলং তে দি লা তুমি সি চিচিনি পো ও নিগলা কাই নো লাইন সি দামো আমি না চিচিনি নি নাই মতে ফাস্ট কে আমি না চিচিনি না লা কা চিচিনি এ ফান আপাওয়ার বাং কা লা সোকুর লং দল ও লা সিলা তুমান ওয়ান দে দি ও নি মামা নি পিসি দাম বম লা সো বস্তু লা সো ইস অফ 15 মানে 12 টু 15 6 18 বিলো লা হে ও লা সো হুদ লা তো মানে লা সো কুরস দল লা নন জুলাই লতে দুথুর পল হাই কোর্স কাইতালা ভিকেশন হুততে দলল তুমি স্টুডেন্ট মতে দি ভিকেশন দেল হাই কোর্স নি তুম অর্গানাইজ নাই সে লাস কোর্স লং না পতে থাপ দিন লতে দি লা তুম চি চিনি পো আলা মঙ্গে লাহে পেন নম পো লাহে পেন পেতে মানে মানে স্টপ দুন নে লাসি লাহে এনভায়রনমেন্ট মঙ্গে তুম ক্রিয়েট দুন বম নম পো পেরেন দুম দা দাবং মানে চেরক টক নম পো
1: চেরক টক নম লাল স্যার কি জুটসি না জুটিলা লা যোগা পুথাক ইলিটম কারবিয়াং লং লানসো সে ক্লেম জে পান ইসি অ্যাওয়ারনেস নং লিহিন পেন লা রেডিও কার জোরা তুম পান থানিক থাসা
0: নিলি তুম গে কাই তা ক্লেম লো ক্লেম বম লো সিতা কো আন মা ক্লেম নি লা আন বাং রে নি তুম তা ক্লেম উনে লা লা মানে লাসি কাদো বি তুম দি কাচেরা পচি তু বাং দোনা লা কোপারিসন বাং দোনা লা নি তো আমু গনি বাং পুপুলে দা দা রাত তুম নং কোপরে দে লাসি আবাং ফুতিন আনু তিন জি তামে লাসো কি মেসেন গোসন সি তুম সোসাইটি মেসেন মা পিমা এক ঘন্টা বা মানে ঘন্টা ইসি চব্বিশ ঘন্টা বহিল তুম আপর চিপি নেই লাসো এক ঘন্টা আপর লগ সেলি তুম লাসো জ্ঞান নলেজ লাসো মানে যোগা প্রণায়াম মেডিসম জ্ঞান লান্ত লাদাখ লং পন পর লাসি লাদাখ নাং পর চিপে দুই ফান আবার হাঁদি আনুতিন দা চেরক টক পেন মানে আনি হাং নাই বাং নাম্পো আলং আলং সেন্টার দাম দাম লি কিছন স্কুল লং মিথে তুম দাম দাম স্কুল লং মিথে পেরেন তুম ভাতা হাং হাং হো পেন হাই কোর্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম পেন এপি লাস অ্যাওয়ারনেস প্রোগ্রাম লং বাং বম আলং তুম প্র্যাকটিস বম লোতে টু ইয়াং দেং হেদি লেবেক পো লাগে কামাথা তেং টুই পো কে ক্লেম কে দাম দা কাই দা মানে কাসেল লি দায় কাই দা আরপু কে এন হেদি লসন বাং দুপো লাসে আবাং ফুটে নন্তিন দা লাই যোগা আবাং মানে হেদি বাং এসি মে চারি এসি মে পো বাং তিনি লিহিন বাং ওয়ে আলাং কাদো ই রিদো কার্জোরা তো মানে চুনি রিতু বাং গে লা পুল
1: লালো স্যার নাং লিহিন পেন যোগা পুথাক পেন আলাম চে থান ল লাপে নাং লি সিটা মে সন সুরিয়া সাইড ও পয় ফিস আমি নিলি তুম নাং চফা তেং পেন নাং লি বাং ল লাপে রিদো কার্জোরা তুম সামি লি তুম যোগা পুথাক পেন নাং চিনি দুং ল পুসি চিনি দাম ল লাপে ক্রয় ল লাসি পিনি যোগা পুথাক বাং গে লা পাঁচ চে থান পেন লি তুম তন পানি কল না কার্ডম স্যার
0: কার্ডম
2: লাপোনা পর নাং নিতুম পিনিয়ালাম জি রাজাই মেগং দেঙ্গলং যোগা ফুথাক মহন্তারু লাপেন হুটবাং হারমোনি বেয়া তুমাং বং চেহু চেপুত আর জুই গ্লং টাংলু লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই থ্রক্সিরা মিনিট ফ্লিকে প্লেং টাংলু আদুন্ধু

লাকে আকাশবাণী দীপু নালি তুমকার জি বম লাকে এফএম বেন মেঘহার্জ ফারুই সিরা তোবর জির ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ কেরা পেন্দা নালি তুম যাই মেকে দো আন আর জি গ্লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই নার ক্যাব রামিনী থম ক্যাব প্লেং টাংলু আদুন্ধু কার্বি লিরমিয়ালুন আজাই মেগাং ডেঙা লংপেন আফ্রাং সিয়ালুন আর জি সিনা পানসিং ক্রোকিলুনালুন আলোনালাম থে ও কমরা দে ন্যাং

লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ভাই সিরকেপ্রামির কৃপ প্লেংটাংলু আদুন্ধু হিন্দি লামারজান আলু নজাই মেকেন ডেঙ্গা লংপেন আফ্রাংসি কিশোর কুমার।

0: Lapuan a por nang litum. English aluna jai megang deng along pen asona sona lun arjig long tanglo. Lake Akashvani Dipu. Nang litum karjig bom lake FM ben megahertz parisira tokbor sirkep. Lapen news on air ebakirap na nang litum jai mekidoan arjig longji. Kinang sot alamjir arjig tha. Rihing আমি কে পন ই আরিয়ালং মেথুর উর ঠেকলং পুলোতে কেপামেপজি আফান ল্যাংচর ইগ্রি আফ্রান্সি কে মেন সুইচলে ইংকির ইগনত ল্যাংকেচর কে নাংলিয়া কে সুং ফুইক দেজি নাংলি রিজং সি ল্যাংচাম্বক পুলোতে ইলেকট্রিক সুইচ অট ইক দেড়ি নাংলিয়া কে সুং ফো দেজি রিহিং আমি কাপাচে ল্যাংজি আফান পুরা কে ডাক্তাং আরি পুথত ইং থুন ইগ্রি লাপুসন থাকথাক সি আকিন আকেহে নোটেং আ সুইচ লপেন কে ফুকটেং আপলাক হে হে চিপারি দেং দে দেট নাজি রিহিং আমি কে পন ই আনু জগলং রিহিং আরি জাং লেন থেকলং পুলোতে অত ইগ্রি লপেন ব্যাং কাপড়ে কা ফান্তা পা অত এ দে জি আফান পিন খাত দু নাজি রিহিং আমি দাম জুই পুলোতে মে কাপা ওয়াং থু জি আফান পুরা ট্রান্সফর্মার ফিউজ আদি কে কার থু জি আফান ক্লেম ইক দেড়ি কেনাং সট কাপা চিনিয়ে লাম জুর কে লাপানিক চলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই ক্যাবরা মিনিট ক্রেপ হ প্লেং টাংলু আদন্থু লামজি রাজাই মেঙা দেং আং দেং আলং হিন্দি দিবাস আকেনাং সদাফুথাক আকে হাই আরুণ তেরাং পেন লামজির আর্জিক সিনা
1: সবসে পেহলে मैं इस कार्यक्रम के माध्यम से आप सभी को हिंदी दिवस की हार्दिक शुभकामनाएं देता हूं। दोस्तों आज 14 सितंबर है और पूरे भारतवर्ष में यह दिन हम बड़े उत्साह और गर्व के साथ हिंदी दिवस के रूप में मनाते हैं। यह दिन हमारे लिए विशेष है क्योंकि यह उस भाषा का उत्सव है जो हमारे दिलों को जोड़ती है, हमारी संस्कृति

0: চেনাম দা চেনাম লাদে আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদে আগলে আবিদে সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাগে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাইকে

এবার আমি নি থমকে প্লেং টাঙলো। আদুন থু আর জুইক থু সিনাং লোন বান আজাই মেগা লংপেন আফ্রাংসি মঙ্গল সিং ক্রো কেলুনালুন আলোনালাম থে কাহেনু কেমে

লাপোয়ানাপর নানিতুম স্যামসন ইং টি লাপেন জেকোলিন তেরন পিয়াতুম কিলোনালুন আর জুই লং টাংলো আদন্থু ইলিসা হানসে কিলোনালুন আর জুই ঠুসিনে আলোনালাম থে চর্জু হুরনন ওবে কিমি

0: লাকে আকাশবাণী দীপু আদুন্ধু রেংসিকা কথার পি আনিং আর লোলাম থে আর জুরিক সিনা
1: কারডম নীলিমেন সাংপি রেংসিকা কথার পি নীলি রং লকে হিদি পি চালা কথার রং নন্দ বম লকে দীপু রং সপি আলংসিদ বম নীলি সাই চুকলেম দুন বম লকে হামরেন কিটিএম এস অলংসি সাই চুকলেম দুন বম জুটাং স্কুল অলং নীলি নিং কেহ্যাং লকে লুন কি লুন কে কান আবারি মবথাক সি নিং কেহ্যাং কে কান পুসিতামি লাপেন কি লুন পুসিতামি লাপেন নীলি কেথেক আসন লকে কার্বি আতুম আলেক কে ক্রং সিতামি নীলি থেক লাপেন পিরথাক কেথাক সিতামি জম্বরং পিনসো পিনসো তুম ফানসিতামি

0: কার্বি আচয় চয় হংথর লাপেন মিথাং সার লো তুম চিৎচিংথাং পিনি বামকক লাপেন ওসমার তুমফান কিবা আফান সিতামে পিবা লাহাই হুই সিতামে নিলি থাক চারি দুন বম পেন্সি পিনি আন মিথাং কিনাং সত আফান কে ছিপা দর পানল লাসি নন ওবে কিমি তুম সিতামে হেম দু পং পেরা কিজুই কেপা থং কলো চচেরা লা মিথাং কাছার জাবজে ফানকে কপি সি নিংকে হ্যাংমা লুন সি লুন কাংতুংমা কি কান সি কান কাংতুংমা কপিনে কি থিপ কি থেং সি কাছারলি কাংতুংমা হাব লা নিংকে হ্যাং আেং পেন চারলি পন পেন মিথ্যাং কার্বিয়াং লং মিথ্যাং আহাবার ফান কপাচিং থুর জে ফান উন আনকে চারলি পন পো পোসি কাদো কবে ওবে কি মি আতুম হাতামে চুনিং রুই পনল লান চলো নিলিলাম থে কার্ড
1: লাপনাপর নানিতুম রেংসিগা কথার পি বেন আনিং আর লোলাম থে আর জুই লং টাংলু আদুন্থু সোয়ার লো আছে আং টং আজাই মে আং দেং লং আর জুই থু সিনে ইনুত কেপাপাং এ লাপেন কেপাং জাং আহিন কেথেক সেরা ব্যাং ফি জে সি রং পিপি পেন হুট ব্যাং হুনালি তেরন পি আতুমাং বং চেহু চেপুত আর জুই সিনা
2: আফ্রাংসে রেডিও নাংকার জুদুন কেদো আনারাদা তুমা ফান আন্তা কারডম নাংপা জুর ইগলো পিনি নিলি তুম চিহু চিপোদা যাই মেঘ আলং কাছো ফাপন লাকি ইনুত সোয়ার লোয়া তুমা ফান কাপাং এ আনাত কি ক্লেম কে থেক সের আবাং ফি মাতে ইনুত বিউটিশিয়ান আফানসে চো ফাপন ইগলো নিলি তুম কাছো ফাপন আতেং পেন আলাং লিবাং সে নন ডাক স্টুডিওর লো সে দোলো পিনি আলাং লিপেন কোসন সি সোয়ার লো তুমা ফান কাপাপাং ইমা লাবাং সো আপুথাক সি চিংকি চিথান পন ইকপো আলাং লিমেন লাকে সাংপি জে সি রং পিপি আফ্রাং সে নাংলি ফান আকাশবাণী ডিফুয়া হেন পেন কার্ডমাং পাজির ইকল
3: কার্ডম
2: তাংতে আফ্রাং সে আলাম থিলে চিথান দাম চু ইকসে নাং আফ্রাং সে নাংলি কপুসন আপরা হুদলা পেন কমেন টু আনিংকান হুসি নাংলি লা সোয়ার লো আফান কাপাপাং ই আসাই কি ক্লেম দুন কাপাং চেং দুন চেং ল
3: আপ্রাংসি নিলি চোরোপার পিগলো নিলি ফান ইসি আমান পেন আকো নিফান কি ফাপন পেন লা পিনি পন্ডম কাছি থান পঞ্জি কে পাং এ নাথু পেন নিলি ফান কি ফাপন নাং চোরোপার পিগলো নিলি কাপাং এ আহিন নাথু কে পাং চেং পন মাতে কাচালি পন লাকে সুরি হিনিরা ক্রেপলি আনিংকান ক্রেপ হো ক্রেট্রক লাপেন ক্রেট্রক সি আন লাকে দিল্লি আরং সুপি আর্বান ক্লাব বা কোম্পানি লং সিনি চিরাবদুন ল চিকলো যন্ত্রক হাদা নি তুমফান ট্রেনিং নাং পিলো লাপেন আপি নি নিংকান হিনি কেথম লাপেন নিংকান ফ্লি আনি হাদা চিপাদুক দুন সিনি ক্লাম ল লাসো ফি আকো নিলি আসাম চিবাং থুসি 2018 সুরি হিনিরা ক্রেইনের ক্যাপ আনিংকান লাপেন 19 আনিংকান আন আকো নি ইসি কুইন একাডেমি মেকআপ একাডেমি লং সি নগাঁও আন নি সারি দুন থুলো ইসি সার্টিফিকেট নি আকো ডাকপেন লং পন থুসি নিলি আফি কেপাং চিং পন থুই ফানি মিথাং পালা কেপাং চেং পয়ে ফানসি নিজে শিখ পন থুলো নিলি ট্রেনিং কাদো কাবি লাতং এ ফি নিলি ডিফু মিথাং আদিম চিবাং থুসি ডাক আমলাপুটি ডিফু আদিম আলং অপোজিট অফ সি এম বাংলো নিয়ারবাই জিজাস কলস বিল্ডিং নাং লিটুম হোমবি দামতে নিলি পার্লার লংপঞ্জি আমেন লাগে জে বি বিউটি হাব পেন পেন্সি ইর পনলো হাটাক নিলি মিথাং আকুলাত মাতে পার্লার চিখুদি পনথুলো লাগে 2020 নিকান পেন্সি নিয়ে পাংচিং পনথুলো
2: তাংতে মোপেন নাংলি পুইগলো নাংলি কে দিল্লি রং সোপি লং সে বিউটি কোর্স ফান কাচারলি দুনপু তাংতে নাংলি বিউটি কোর্স কাচারলি আহুত কপি পি লাপেন কুসন সে কাচারলি দুনল
3: বিউটি কোর্স কাচারলি আপ্রাং সিলে নিংকে হ্যাং পেনা জক্স নি চারলি পনল হাদা কিদো উন আহুত ইসি বিউটিশিয়ান তুম কপি সে কোয়ালিটি কি নাংজি মা কুসন সিনি তুম লাসো কিচালি ফান কপসি আকে নাং মালা সো কোয়ালিটি নি মিথাং কাছ থেক লং পেনা জক নে হাদাক দাম দেত পেন তা ইসিয়া কার ইদ দো জে নিতুম সোয়ালো তুম দা কপাং এ নাং জে আকে নাং সোত কি তো কক পেনা জনি সিনি চালি দুন লো লপেন হাদা কাচালি উন হুতা সোলো তুম দা সিন তুম চালি লো মানে বাং আটা অং দুং তুম দো মানে গা আটা কম হেক তুম দো লা সোম বং তুম কাচালি পন লং লাকে আলো সু তুমান কে পাং এ স্কিন কেয়ার পেন দাং লক মতে হেয়ার ট্রিটমেন্ট পেন্দাক লক পেডিকিউ মেনিকিউ কাতো কাবি নিতুম আবাং আর পুম কোসন সিনিতুম কেপাং এ পন নাং ইমা কে ট্রিটমেন্ট কোসন সিনতুম ইক্লেম পনাই পো

0: Son ta namithang apor ka chipi di lape namithang chakong hata ka chipi lake ale long son te ki thek ning hang pura ki klem rat lapu kalira imithang ta ale do ponji mine po ki klem pensin ta klem pon lo neli eni lapu example en pon lang parlor na thu maten kapang e hin na thu ni tum klem pon tang te ichu kang ti blong ni liang than pon po isya kisi scissor na li nam pon po around ki kom pustame na 400 la so chu inut pa pan kang tip la ke paru hini ra phoke tang te nang li bang hini phanang ling tip long tang lu putang te nang li kisi nam ki chiwang allo la so kisi ne li ha ki cheng be non in control an lo la so kisi ne an bom lang tang te nang li tuma tha tha la so kisi ne phan ko an sin kam nang piloma la lo la pen trading a mekung ki pu like anutin vansin non lom ke ni tum pocket sin ni tum charge bom lo la so trading like isin ni tum ki nam pon like 45 rupees plik ke pra pho la so plik ke pra pho bang pharo so sin ni tum alang tum trading ni tum claim pon long la plik ke pra pho pen la pen inut ni tum a me kung ki phu la ke pocket pen ang li tum matha da mon ko an si I phong inut phang ki phu la ke sika pho ali long lang ni tum la pen bang pharo pen ni tum la claim pon tu long lang tang te hada ko pis ale ka vedat po ma di la si anu tin ta thek tin ang ni tum apor chi and ra jong sending ke hang do tang tin ang tum claim pon ta me la pen so thang thak si facial do la pen la sona thak si skin treatment pus ta me straightening ko do ka veta ale long a je ha ka product long so o ti ma la sona thak ki so lo pote na li treatment ta na li charge ta so ke so pon mu chot po la so posi na litum ka do ka veta la mathari je parla na thune kilos pon chokji pa pa kenu tinda mathari ke klem bang putin da la ta le do sala so al le lon na litum ka chipa duk pa ke aprang se ke nang sot la pen clients pa nang tum jong service me sen do dang te ba du ta nang le parla ha atok le do pusta me munitum nang ri ji la ning the la pen la son sin ni tum ne kan li ke ka matha pon la pen neli aku kaning je pon jining hang lake so lo pan ja samet lake non lo makai sakuri kilong ka kisung do anu tinta ka charli thek pujo takali asun ka prek ta tumi thang ta kinang ak asun do opot anu tinta sakuri kilong li la pen po voi phit ta aku charli lo tima sta me hala pu an kili dam de det sakuri phani kiloi ma kili dam de det ni tum ka charli un et det ke sung a joini ta do la hai tum hana ki mesan lap ka pang en hinna thu mu pen asona ta parla hinna thu sta nang ni tum charli pon ta me klem pon ta me la pen a jok nang li me thang a hem mate isi contribution asun da thas nang li hem chila na pon thek ji la ya nu tin so alo pan ta ni li chuning ri pon lo na tum la ken kam chi jor pon ta me
1: mesen lo nang li ki thanda malam the la pen churo lo nang li klar dak pen soalo kapang e ason aputhak nang li ki thanda ma pot ili tum ka ching ki ka che thanda ma long pen la radio nang kar judun ki do anara da tum sitami ali nang long run popusili li taning thelo la pen nang li non ki klem bom asai ki klem along sitami arnam le ahir jumi nang pa pidun lo na tangte pini ke apor chok tang lola simo akaprek arni le ansa se chingki chitan tu iglona do me thak me kardom
0: kardom
2: la pon apor nang litum sorlo a seng tong jai me gang deng along pen inut ke papang e thek ser bang phi jc rong pi pi la pen hut bang hunali teron pia tumang bong chehu chiput arjing long tang lo লাকি আকাশবাণী দীপু কেনং সরক পচিনিয়ালাম জিয়র আরজুইক থা নালি তুম জং সিগাচুনিং রিয়েলুন জিয়র আরজিং তুম প্লোতে আলম বিলমাজাই মেগলং লে হোয়াটসঅ্যাপ নং লুইক নন হোয়াটসঅ্যাপ নাম্বার কে 9476880085 রুইথুলে থটপো সিরকেপ ফ্লি ট্রক্সি ট্রক নারকেপ নারকেপ ফাইভে ফাইভে নারকেপ ফ হোয়াটসঅ্যাপ আলং কে টক নং জি কে লাপু হেনলো জাই মেক আমেন আলম বিলম কুমাত সি কে লুন মা লুনসে পি লুনসে পোয়ামেন আলুনালাম থে আসাপসো টকনাংজি কার্জুগ্যাংতুং আতুম কে দোয়া দিম মাতে আরং আমেন লাপেন কার্জুগ্যাংতুং আতুম আমেন আলম বিলমাজাই মে কে ইরোয়েলং বাতাহিনি সিরত পারজুচত লাকে ভোম করুয়ারনি আদা পরফাই নারকে ব্রামিনী থম কেপ আপর লাপেন আজু পরফাই সিরকে ব্রামিনী থম কেপ আপর কেনাং সরগ বচিনিয়ালাম জিরকে লাপানিক চটল আদুন্থু মুম্বাই বেনক বাচেতাক আজাইমেক উইবিধ ভারতী

0: নমস্কাৰ, আকাশবাণী গুৱাহাটীৰ এতিয়াৰ বাতৰিৰ সৈতে মই অংকুৰজ্যোতি শৰ্মা। প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে নতুন দিল্লীত অনুষ্ঠিত গণোৎসৱ শীৰ্ষ সন্মিলন 2026ৰ সফলতাৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক অভিনন্দন জনাইছে। নগাঁও লোকসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ বাবে মনোনয়ন পত্ৰ দাখিলৰ অন্তিম তাৰিখলৈ মাজত এটা দিন বাকী থকা অৱস্থাত ৰাজনৈতিক দলসমূহে নিৰ্বাচনক লৈ তৎপৰতা অব্যাহত ৰাখিছে। যোৰহাটৰ সন্মিলন কেন্দ্ৰত কালিৰে পৰা দুদিনীয়া কাৰ্যসূচীৰে ৰাজ্যৰ জিলা আয়ুক্তসকলৰ দুদিনীয়া সন্মিলন অনুষ্ঠিত হৈছে। মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই সন্মিলনত মুখ্য অতিথি হিচাপে অংশ লৈছে। অসম সাহিত্য সভাই সুধাকণ্ঠ ডঃ ভূপেন হাজৰিকাৰ গীতসমূহ তামিল, তেলেগু, মালায়ালম, পাঞ্জাবী, মাৰাঠী, গুজৰাটী, কংকনী আৰু সংস্কৃতসহ 9টা ভাষালৈ অনুবাদৰ বাবে সিদ্ধান্ত লৈছে। দেশৰ বিভিন্ন প্ৰান্তত আজি ধৰ্মীয় ৰীতি নীতি আৰু উৎসাহ উদ্দীপনাৰে সিদ্ধিদাতা বিঘিনিনাশক গণেশ দেৱতাৰ পূজা অৰ্চনা কৰা হৈছে। বিশ্বৰ 4,072টা এটা খৰগযুক্ত গঁড়ৰ 80% অসমৰ ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত আছে বুলি ভাৰত আৰু নেপালৰ শেহতীয়া মূল্যায়নত প্ৰকাশ পাইছে। দেশজুৰি আজি হিন্দী দিৱস উদযাপন কৰা হৈছে। 1949ৰ আজিৰ দিনটোতে সংবিধান সভাই দেৱনাগৰী লিপিত লিখা হিন্দী ভাষাক দেশৰ চৰকাৰী ভাষা হিচাপে গ্ৰহণ কৰিছিল। আৰু ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মু, উপৰাষ্ট্ৰপতি শ্ৰী ৰাধাকৃষ্ণণ আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মহিলাৰ টি20 এছিয়া কাপ চেম্পিয়নশ্বিপৰ খিতাপ দখলৰ বাবে ভাৰতীয় দলৰ সকলো সদস্যক অভিনন্দন জনাইছে। এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 শুনিবলৈ পাব। নমস্কাৰ।
1: লকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু আদন্তু পেনা কপি পি সে কার্বি জাইমেগলং পেনরর পাজুইমা পিনি বেঞ্চে থান মেগেছেনা পেনাব চেতে আচিক্লু নিফাই ক্রিপ ডৌমি আনি কার্বি জাইমেগলং পেন ফ্রাংসি বীর দার্জিলং ইজি লাসো দাদাফি সারলামথি আং দেংলং পেন পিনিয়া সারলামথি পু পেনাব লিথতসা আর্জিলং ইজি সারলামথি আর্জিলং দাদাফি সাং পেমার আতমাফান কাপানং পিয়াং দেংলং পেন আশা কে রংসু রং বট আলং কেদো আসাং পেমার আতুম আজির পিপু আফথাক চিহু চিপুদালামজির আর্জুলং ইচি লাসু চিহু চিপুদালামজির অম্ফুং টিপি লাপেন হুটবাং জনিস রংফারাতুম সে চিহু চিপুট পনপ চিহু চিপুদালামজির আর্জুলং দেদাফি লুন জিরাং দেং লংপেন সার্থে রংপি পেন কি লুন আলুন লুন কিমি আর্জিলং ইপো পেনাও কার্বি জাই মে পেন কপি পি সি রত পার জুজিমা কে লান বে আদিগল
2: পিনি কে দে দাদাং আলং তা হিন্দি আলাম থিয়া ফান আর্নি কি থে পুসি তালন পনলো তাংতে লাবাংসো আর্নি কি থিয়া পুঠাক থি হেক পেন লাম জির জেথান নাম ইকসনা আনিং কানবাং তা পিনি চিটি নিফাই ক্রিপলি আর্নি কে দে দাদাং আলং ইলিতুম আদের পাই আলামথি মতে হিন্দি আলামথি কপচথাং পঞ্জি লাপেন লাপোয়ান সোসি আফ্রাঙ্গে পন্থেকজি আফান হিন্দি দিবসপু পানংসি তালন আর্চুপন বমলো পিনি লাবাংসু আর্নি কেথে আর্নি কে গভর্নমেন্ট আসাই হেম স্কুল কলেজ লাপেন কাপ্রে কাপ্রেক আসাই হেম অলং হে হুইটা তালন আর্চুপনপু কেদামতাং ফারুকরে সিরকেব রাপ্লি কেব্রা সিরকেব চিটি নিভাই ক্রিপলি মতে পিনি আর্নি সি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আলং বেহার রজেন্দ্র সিমহা লাপেন চেংলক হাজারি প্রসাদ দ্বিবেদি কালা কাকা কেলকার মেথিলি চরণগুপ্ত লাপেন সেদ গোবিন্দাস আতুম পেনাং আন চিংবাই চিংসাই পেন সি হিন্দি আলামথে কি ইন্ডিয়া আদের আফান অফিসিয়াল আলামথে পু হক পনল লাপেন পিনি চিটি নিফাই ক্রিপলি আর্নি আনং কেডু কচেথাং ক্লং আবাংফু বেহার রজেন্দ্র সিমহা ইংডেং ফকেব্রাথ্রক আমাহাং কেথেক আর্নি পেন পাচতন্দুন সি পিনি আর্নি আন্তা চিটি নিফাই ক্রিপলি আর্নি কে তালন পনল আকে হাই বেহয় রজেন্দ্র সিমহা হিন্দি আলাম থেকে ইতুমাদেত

0: Lebih gaji melong halap beli melong di luna lun lun nih jadi kosong sih nanya so
1: কে বনাইছেন কে লাসনি লি লপান আ প্রজেক্ট সি পাথে উজি লপসন কে মাথা থে আমাছি লাপু কে চারলি জি বুঝাসি মাথা ল ল ল নিল ইক ল কুপি নি কে লপান লপান নি মন নি কে পুনি নাংছি পুপু সেটামি নে ফান পয়সি সি পি পে পিন পেন ফালাং নাই জি পুষি নিলে ইক ফান পুলো আমার লাস নিলে ইক তো অন্তি লাপু আন পুলো তে এক ইক পুলো আস নিলি নিলে ইক আনিং আলো লা

0: গুৱাহাটী পেন চিকে বাং বন লাচত টিম তুমহে
1: আসাম
0: হিন্দী পেন হিন্দী সিরিয়াল
1: হিন্দী সিরিয়াল
0: হাইমু
1: হাইমু কোন কিনে আং ডেং ল লমাকে
0: জুত এ ডাং ডেং আন ল বনসা নীলি বাঙে লং পেরনা পাই আর রোল সি নীলি কে
1: ও লামকান
0: কেনে লামকান মানে
1: মানে নালি চেপার জান লুন হাদা
0: চেপার জান দন
1: লুন আমাং লুন দে বডি
0: লুন তা লুন সা
1: লুন তা লুন
0: লুন কে লা জুজা এক থানা লুন লা হাই ই বাং আসো জে এ ছে জো গা লুন দ মাতি
1: ও জাই কি
0: লা বাং নীলি লুন দন লা
1: নালি দা কালচারাল সোসাইটি বা লা কার্বি ইউথ ফেস্টিভ্যাল লং কুপিনি আর পু লং এক মা
0: আর পু কে লা পিনে লং কে নিলি আর পু দু সেন্ট্রাল টিম লং নিলি আর পু দু দে পিন লাংসা সেটা মে আর পু কে লা ল জাস হে জাস না হাং পো লান চালালা নিকানে সেকেন্ড ফেস্টিভ্যাল টেংতে নিলিপ তুম ফান জাস না হাং পো লা পেন্টে লাম ননসন পিনে ডাকসন কে বাং না প্রোগ্রাম হাই পোলো তাংতে হে লুন কি লুন হাই প্রোগ্রাম মান্তুনে পেনা হাং পন পট
1: পিনে নি এবার্ড নালি ফান মানে নাং পি গ্লোমা
0: নাং পি পে পেন লাংসা
1: ও এবার্ড মাং লং ইলাং দি তেনালি লাহাই কি ক্লেমেডি মানে লাম লুন বারে মামখা নাংলি লা কি লুন পেন কেলা লাম ওভে কি মিয়া ফান কেরাই পনা আকাম লমাতি মাদি দি লা নাংলি কি লুন বম হাইডি লা সো লুন পেন সি নাংলি লা সো লুন বারে মামখা কেরাই কম পন আকাম সি নাই ক্লেম লবদি নাংলা ওভে কি মিয়া ফান নাংলি কে থান জি পু নাংনি হাং নাংলি নি হাং মা
0: হাং ও সা হাং ল লাসে নীলি মিনাহন অসমার ফান্তাহে লুন বারিম চালি নাঙ্গি পু নন নীলি তুমি হেমাদুং সুপি ফান্তা নীলি পু পন পন মানে নাং লুন বারিম চালি নাঙ্গি পু হে ইনকে সুপিতা এক থেরাক সে থেরাক ও সেটা মে আমিত পাঙ্গে লা লুন বারিম আলাং জয় দো মানে ছাক তুমি মডার্ন লুন থাকবো লুন বারিম তে অত ডেফেক্ট হয়ে মাতি সা আমার লাসে সুসু পিফান নিলি পু বম লহে না লুন নাং জি পু আমার থেরাক সে থেরাক পিক আসু পিবা তার রং পিনি নে প্রোগ্রাম লতে নিলি পালুন দিতে লুন নই পপ বর ই বর আপ হে লাই স্পিকার হদাই কক পপ ফোন হদাই কক পপ চিলাং পন বন পালুন পন বম ল পসন সে নিলি ক্লেম ক্লেম ল পেন্টেলা কর জাং তুম হান্তা হে লুন নাং নাং টক পিঠা পপ নিলি টক পিপ পালুন লা শান্তি তিল ঝাক চে পাতি দুন লা ঝাক লং দুন লা সন্দল হে
1: তেনাংলি নন পুথত কুপিয়া কাম চে ক্লেম সি ক্লেম জি সি নালি নিং কি মাথা ইগলো
0: ননে নিলিগে লালো লা আজাত পেন নাই এ মডার্ন লে লুন মডার্ন বাঙে সিক্স আক দো গেলে পুলো হ্যান্ড সে পাংরুম না কবতিক মাতিসা নহক লে দাম তা হ্যান্ড সে পনা ক আমার সি নিলি বাঙে নন বাঙে মডার্ন বাঙলে পুপে সে তা লুন বারিম বাঙে উন আন কে নিলি চি পাংরুম দু জি পোজালো বাঙে ক্লেম না পোজালো
1: লাসুয়াকা ফিনালি নালি মাহাং থেকি পুলোতে কোনা সিনালি নিং মাথালো যে দালা খাদাক সিনিলি নেমেনচে বাং জি পুরে
0: নিলিকে নিলি মনিমেন্ট কে বাং তামে নিলি কে সো হেমলং লেখ হেমলং নিমেন দাম হিলাম লেখ হেমলং নিমেন দাম জি আমপেন কে নিলি চার্লি ফান্তা একদম লোতা নিলি আনকে নিলি চার্লি জি আনকে নিলি বর ইজি লাপেন লুন তমু তা নিলি বচে পন বজা লাপেন লুন তমু কে ঠেক চট কে চক চেদে জি পট পুসি নিলি লো বাং সি বিসি চার্লি জি পুসি নিলি নিহা সি নিলি বিহেক পেন তা লো চার্লি ফান নিলি নিহা ও তা নিলি তুম হেম হেদি খরচ কাবে দেয়াত কি ডুকব কজয় নি মাসি চার্লি ফান নিলি লাপান ইন্টারেস্ট দু সে তামে চার্লি লং ওই দেল মানে নিলি এক সমার তুম হা হুই ফান সি নিলি ইন্টারেস্ট পি দিল মাসি সমার তা নন কো বাঙে লা কে নিলো বিএন কে নাং পাস পিল হে আসন হলা লাতুম তা নিং না চেয়ারং ও নিলি ফান হে
1: কার্বি আখে কেরাই কম জি ফান নালি কার্বি আরা ফান কবি লয় নিং জি জি
0: কার্বি আখে ফান নিলি কানিং জে কাংতুং চেরাই কম জি পুলো তাংতে এ কে চেংসি লো থেক পিক নাং জি লো থেক বেক নাং জি লাপেনতে এমে থাং আলুন আলাম আকাম আর নাতাং সিরিম নাঙি লাপেন এমে থাং পিনদেং লা সন্থম বাঙে চে অতপা মে নাঙি পুসি নিলি মাথা
1: লানাপন নিলি তুম কাজির লেখতে পি একা এলামো আলাংলি নাং জেঠানিকলো আবার সাই লংতে আলাংলি একা এলামো পুথত নিলি তুম জেঠানিক না পিনিকে লা আনসে কাংত নিল কার্ডম দেহিনি
0: কার্ডম

0: কাৰ্বি অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বড়ো অনুষ্ঠান।
1: লাপান আপনালকম গুৱাহাটী ষ্টেচন কাৰ্বি ইণ্ডিয়ান লোপেন মাৰি ডাকপান আচন আচন কাৰ্বি জাইমেক আৰ্জি গ্লুং থাংল লাকে আকাশবাণী দিব জামেক পাই ডাকপান লাকে এফ এফ এন এল লংপেন মেঘ হার্স ফারু সিরাত তক বড় সির কেপ লাপেন এন পার্টা নিউজ অন এয়ার এফ লাপেন রেস এফ লং হিতাম বে লাবং সো জাইম বেক নাংলে তো মার্জুই লং জি পিনি আর্নি কং সাম জামেক কং গুং লং নাংলে তো মং নোলে বাবু ক্রোনিয়াং তদাংতে জামে কংগুংলে দাং পানি রোনাং জামে কংগুং চেংসি ডিমসা লুনিরমি জামে পেলে চেং পানি ক্লাং ডিমসা লুনিরমি জামে লং চেংসি লুন আদুকসি নাং নবমী মাইবংসা কিলুনালন আলুনালামতে লুগু ফাইদু

বড় লুনের মেজা মেঘলাম পানকে বারো সে আর জুয়েছে না জেসুদা পারে কেলেও নালান আলেন নামতে আঙ্গা গুসু আধু

0: hala kaprek kan mang ha rubber a jo hedi rubber farm a jo
1: kala
0: hadak si papang reng da
1: kala
0: asi a hok pet pen lang dam lo purang te putni ba mitar si adak che pehlo nang po an ke pang reng milo
1: tangte labang so piju alang ke paung je phan kopi ni lapu a an poson ki pinang je lo ikma
0: a hok lo la ke nangli nang kar jumi pigalam lo piju ke pang reng punon ba kaprek kaprek ke pang reng punon iti a an ইলি মুনিত মতা আন কিনাং কক দি কিরেং জি
1: কলাংকে
0: লাসন সি পিজো তুম তামে আ আন আলাং তুম নাং কক লাবাংকে নেকটার পুলো মিরা পুগলং বেনসি লং পন পো আপেন পোলেন লাতা মিরা পু বা কাপ্রে কাপ্রে লং বেনসি লং পন পো নেকটার বাংকে আলাং পুলো লাসি আ আন কে আলাং তুম কে লাসন হাবিত লং পেন কালেক দাম পো থেং পিয়া রং লং পেন কালেক পো মিরং জক লং পেন কালেক পো রবার কে আং জক লং পেন সি কালেক ল la pen ki mira pu pinu alang dung along la son hello alang tuma an ke na le natural food lo la bang ke sita me non mang tum ke commercial kuri ji phan ba artificial diet bang pidunang po la ke an ke tum senior lang pinang po green gram lang pinang po soybean la hai hu hedi la koi ni po alang si ala hom adung along ili tum la son bucket pen punon বানতে টেমা পেন পুনন হারডুং পেন পুনন বিদাম কক নাম পো লা পেন কে আলাং তুম চোসক ঠিক ঠিক দেজি মতি দি হারডুং লং পোতে হ্যাঁ লাসি ঠেং পিয়া চ্যাট হ্যাঁ হালা সন বিদুন কক নাম পো হালা আলাং দেন লং আনকে লা তুম মোজাং চক পুস্তা মে লস ঠেং পিয়া নাং চিরিপ নাং চার লুটু পো আনকে নাং জার টু পো লালো লাসি আ আনকে মুনিত নাং কক জি পট বা জন্তু জনমার নাং কক ইপট পিজোস তুম সিতা মে আনকে ইসিকে ন্যাচারেল পেন কে লং আন্দোলো লাকে মির ঠেং পি ঠেং প্রাং পেন লং পো পেন আর্টিফিশিয়াল ডায়েট মানে ইতুম আন থন নং পো বিসি কই কে লাকে কমার্শিয়াল আতুম হে লা সনসি কি ক্লেম পন পিপট মা লাং তুম তামে আ বক্স বাং অং মু না আন মাং চো থাই বিদেত পোতে পেন আন তুম কে কান জুই দিতি লাসি ইসি লাং নাম লো পোতে আন সাকসেসফুল বি কিপার্স কে হেদি লাপুসন নো বা চুনছে দে তিতিকে আন পালং পিটাক থে পজলো আহম কে কমফর্ট পো আহম কে দো দিম কে আলাং তুম তামে সবস কে চো আহর মু লং টিকে দো ঠিক থে জি মে দিদি
1: কলাং
0: লা লা আসি থ্যাংক পি থ্যাংক প্রাং এ ওনাং পো কালেতে মির বারি বি থুং লং এ ওনাং পো কালি পতে তুম আ আন মা কমার্শিয়াল আফান বা আর্টিফিশিয়াল ডাইট পিনাং কক পো
1: তাংতেলা পিজো হম কাসলামি ফান কপি পিয়াসন লক কে নাং ইক পকে
0: পিজো হম কে লাকে ইলি তুম আপ্রাং প্রাং কে পিজো আমি থাকা মাংপ নানি আলমারি লং তো কক নানি পাকঘর লং আফলে লং তো কক জল পুসন দি তা মিনন মাংে মডার্ন হোপেন ইটুম লেগে যে থান পন এল এল লেন্স রড আটেং পেন ভাং লকে উডেন বক্স মতে উডেন হ্যাপস হ্যাপ পুসি পুল পিজো আলমান হেদি লাকে ঠেং পি পেন সে বনাই পন ল ঠেং পি পেন বনাই লকে ড্রন আলু কে দো দিম দো লাপেন কে আলাং কে পিয়ে দিম দো চাম্বার হ্যাঁ হানি চাম্বার পুদো লাপেন কে ড্রোন লাপেন কুইন চাম্বার পোডো হেন ল আহম মাংকে ঠেং পি পেন সি বনাই পঞ্জি আঠা কা বাংকে লাগে আলাং দেপ সি দোপো লাংকে লাপেন কে আ বেড়া বাংকে লাগে কুইন দোপো লাপেন কে ড্রোন দোপো লাসি আকৈলি নন চিঠান পন্থু দেন পিজো বাংকে সন্থম ইতুম ঠেক পন লং জি এস ন বাংকে ওয়াকার্স বি পুল ওয়াকার্স বি কে লাগে আ আন কিরি দাম লক তুম ল লাপেন কে কুইন বি পুদু জি রিচো পি লাকে মেন ল আটি কে পাতি এবং লাগে আরে চপি কে লাপেন ইসি এবং কে লাগে ড্রোন আলু আঠে আলু দা দো নাংচি আলু আবে পুতালা আপি কুইন ফান আনিং পচে হ্যাঁ আনিং পচে ডক নাং কং জি পট আটি পা দো নাং কং ই পট লাসি ড্রোন পুসি পুল ল ফান কে লাসি লাতুম আকাম হেদি ডিফারেন্ট ডিফারেন্ট চেপে গ্রেপ দো ওয়ার্কার্স বি তুম কে লাগে আন রিদাম পো লাপেন কে ওয়ার্কার্স তুম ফান কে হালা গেট লং পাতন হেদি লা সিকিউরিটি হ্যাঁ তুম দা দো লা আহম কিলদুত আথেং নো লং হেদি টন সেগি লাতুম মানে এনিমি বাং ল পোলতাং তে এটেক দন জি নলসন মনিত কি মিজং সি আ হোম অডাম ল পতে দি লাতুম সি এটেক দন পো লাপেন কে হালা তেকে মহার জং তং হ জোলেং তং হো কাপ্রে কাপ্রে কা তুমে দি লা সো পি ভানা এটেক জি পতে হাতুম সি চে দানন পো গেট লং সি দোলো লাতুম কে লাপেন কে লা সো আর লো আবাং কে কুইন বি দো পো লাপেন কে ড্রোন দো পো লাপেন আঠা কা চাম্বার বাং কে হানি চাম্বার লং মাং কে লাকে ওয়াকার্স বি তুম সি আন রিদাম পো নেকটার বান পো হুদাক আলাং লং বিদাম পো লাপেন পোলেন ওয়াং পোলা সো লং বি পো জল পোসন আসি দুইটা স্টোরেজ দল তুম লং কে ফার্স্ট স্টোরেজ মানে গ্রাউন্ড স্টোরেজ পুনাং কক বহে লাকে কুইন পেন আলু দো পো লাপেন আং সং বাংকে ফার্স্ট ফ্লোর বাংকে আলা হনি চাম্বার কে লাকা আলাং টেল ওয়াকার্স বি তুম সি পি পো
1: লা হোম বাংকে তাংতে মেথাং সি হেম চেসমার ইক

0: এভারেজ
1: কেন?
0: লং ও নাংজি পেলতে হে মানে নলম কে রেডিমেড কম পুন্দু মানে আহম হেডি রেডিমেড দলো আঠে লাতুমতা রেডিমেড কম লং কে মাত্র আলাং বিদাম লক লক চলো মতে দি লাসপট লাসপেন কে কমার্শিয়াল তুমি নন কে লাসপট সি এডপ্ট লো আর্টিফিশিয়াল কম সি সিটামে নেচারেলি কম পোলতং তে হালা পিও আহেম কাচুপনাই তা অপর্ণাং ক আহেম বনাই ডেট সি আকো আলাং ওয়ানসি আর নেকটার ওয়ানসি আলাং তুম থাপ থুনাং ক জলসন মতে দি লাসপট লাতুমাং কে নেচার মানে নেচারেলি লেং হং বলতে তুম নিংকান সিপেন বেতাই সি কে বেতাই নিয়াম পা ইতুম হারভেস্ট লংলে আলাং শক লংলে সিতামে কমার্শিয়াল আলা কম তুম পেন পোলতং তে বেটাই থম বেটাই প্লি লসনান হারভেস্ট লং আনতালাতা আন কে লং থায়া লিং লহে জংসি কমার্শিয়াল লুঙে বাং সিনি পিপ আন পিপ আজাদ পে হারভেস্ট লং দা প্রাংটি লহে সিতামে নেচারেলি কে আহেম কাছু বনাই তা আর্জি দিং আহেম চিকিম তালা তুমতা কমসে কম চিকলো জন নাংজি আকহা ডাক এট পিস দু মানে আহানি চাম্বার লং হেডি লাদাক এট পিস দু প্যারালেল মানে আর্ট রেক্টেঙ্গল টাইপ হাডা হম চুপ হম নাম কক জিয়ে পটসি লাপু চুপ হম নাই মতি লাসি ইটু মাথা দাম নিকান সি পেন আকি কম নাই সামে বেতাই সি কে বাদ নাং ভেক নাং পো আকো কালি পোতে বেতাই সি পেন নিকান সি পেন বেতাই হেনি কে বাদ নাং পো কমার্শিয়াল পোলতে লাগে বেতাই থম বেতাই প্লি লাপো আন বাদ মে
1: কলাম
0: মানে হারভেস্ট করি মে
1: হারভেস কেকলেম জি প্রসেস বাং নালি থান ইংজি মা হম পেন কুসন সি আহানি বাং কেনজি মা
0: চিথান পো না হক পেটালা মাংকে কিচেং চিচি আকুই লি চিথানাং পোলো লাদাক পিপিসি মেটেরিয়ালস নাংজি লেপেন পিপিসি হরমু নাংি মাহেদি কা হারভেস্ট জি আফানকে ইলি তুমা লং মেটেরিয়ালস কে নাংজি কে নম্বর সি কে হ্যান্ডগ্লোভ নাং পো নম্বর হিনি কে বি ওয়েলস নাং পো মানে হালা আহেম ক্যাপ পোটা পুমে ইলি আর্লিং মানে আফু টুব হ্যাঁ বা চেক চিদে ফানেদি নম্বর হিনি লাগে নম্বর সি কে হ্যান্ডগ্লোভ লাগে এরি আহম পুলো নম্বর হিনি বাংকে এমহাং আদেন এমহাং আহম ল বি ওয়েলথ পুলো লাপেন নম্বর কে থম আংকে স্মোকার পুডো জি ইসি মিহি হেডি মিহি পেন সবসব বুট হিসি লাতুম চেটেরেক পো আনসে ওলাই লং পো লাপেন নম্বর প্লিয় বাংকে লাখে হানি এক্সট্রাক্টর মানে আপি জো আলাং কে এন জি এফান আমি সিন লা সন প্লি তুম দো নং পো লাপেন কে পিজো গা পাংরেং লং কে মেটেরিয়ালস কে নাং জি কে বি হ্যাপস পিজো হম বি বক্স নং পো লাপেন কে নাইফ পুহেদি বিজুয়ালা এক্সট্রাক্টর এক্সট্রাক্টর পুটা পু লাপেন নাইফ পুটা পু মানে হালা নোকে হে আঠে পিজো আহম কে লাতুম চিসিল হেডজি বাং পাচং হুলং লদে জি ফান বাং মিসো ইংকি ইং কেট পেন পাচক ই ফান হেডি লাপেন মিচুটলো পুলতে লাতুম আকম হে আহম হেডি চিসিল হেডজি লাসি চিসিল হেড পোতে জেংহেলে থকটা লাংনাং চঞ্চে দেট পলা সপোর্ট সি নোকে ইসি আকাং আর নাইফ মানে হানি কম কাংটিপ জি ফান হেডি ইং আর পিক আনোকে কাসন হেডি দৌনাং জি লাতা ইসি মেটেরিয়ালস লাপেন কে স্ট্যান্ড দোনাং জি বি স্ট্যান্ড পিজো আফান কি বি আফান হ্যাঁ স্ট্যান্ড দোনাং পো স্ট্যান্ড দলো পোতাং তে মিসো ইংকি ইং ক্যাটস তামে মেন মেন টেক দিল লাল বি ওয়েলভ নাং পো লাপেন কে হ্যান্ডগ্লোভ নাং পো লাপেন ঘানি এক্সট্রাক্টর নাং পো লাপেন কে কুইন গেট নাং পো লাপেন কে কুইন এক্সট্রাক্টর নাং পো জো লাই হুই দো এট নাই মেটেরিয়ালস তখন কে বাং নাং চিথান থু নাং মাপেন কে এন নাং জি ফান কে ইতুম হ্যান্ডগ্লোভ চিথনসি ইরি কেং না পচেক চি দেজি ফান মেহাং না পচেক চি দেজি ফান বি ওয়েল চি কুব নাং পো আনসি ইসি ইসি পেন এন পো লা সো পিজো আকম হদি এন পো আন কে নো কেক পেন ম পেন বি নাইফ পো দলো লাইং টিপ লির পো ইসি হানি এক্সট্রাক্টর পো ইসি আমি সিন দো সেলে মানে বাকেট আসন লা সো দিম থাপসি পার্টিং পো আনসি আলাং বাং ইতুম লং পো পিপট মা কমার্শিয়াল কে পাং রে ইতুম কে আকম ফলাং নুনে মানে আহম হ্যাঁ পিজো আহম ফলাং নুনে সব পিজো আহম ফলাং নো লোতে লাতুম সব পিজো আহেম কিম জি ফান আর জি ডিংক্লুই নাং সি কমার্শিয়াল তুমিকে কিটিয়া আর নিশামে পিজো আহম কে ইংহন পিক লো লাপেন ফলাং নোতা ফলাং নুনে লো ইলি তুম লাংলামা আপ্রাং প্রাং রং আলং কিকলেম কে দাম গে পিও আহম ওয়ান পো ইরি পেন তুম লের লের পো বা মসুরি লং তুম লের লের পো লসি কেন এন মাতি তামে লাকে কমার্শিয়াল তুম বা সাইন্টিফিক ওয়ে পেনকে লসন কে কিতিয়া দা ক্লেম ক্লেল ইংহন পিগলো তুমকে পিও এজন তো পাঠি আহে ল পাঠি ইং তেল লাপেনকে হালা আহমকে ফলাং নগে লাগে ফিয়ালাম লো নাসি লা আহম মাঙে ফলাং নো নাং নিল হালা সিস্টেম মেন সি ক্লেম এট পো হানি এক্সট্রাক্টর তহ কান্ত কবে নিলি নন কে আসামান মাং বেদ জ পোসন্তে আসামান পাকলাং

0: সি তুম যে থান লং জে ফলো
1: চাক চাক নাংলি গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট মেম্বারশিপ তামবি পেনি আবার সাই কেলং দো এগলোমা
0: নিলি ননমাতকে ইলি তুম গভর্নমেন্ট পেন থাং আবার সাইটা লং লেলাং পুটা পুনো ইতুম কাউন্সিল পেন কে লং লেলাং সেটামে ট্রেনিং এন আহুটকে ইতুম ফান মেটেরিয়ালস মানে নাই পিথো পিজো হম বক্সি সিসি লাপেন হালা এক্সট্রাক্টর জলাবসন হাই বাং লং সেটা আকাপ্রে কে নন মান লং লেলাং সেটামে ইতুম লং লা সব ফেসিলিটিস দা ধো স্কিম দা ধো ইলি তুম লং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট কাউন্সিল আন্ডার দা কমার্স অ্যান্ড কান্ট্রিজ ডিপার্টমেন্ট লং ইতুম দা পিজো কপালাং জিয়ে ফান বি কিপিং ডেমনস্ট্রেটর পু ইসি আর পুন্ডু আলাং লং দামলো পোলতাংতে ইতুম পালাস অফিস লং ইতুম ভিজিট লো পোলতাংতে ডিটেলস আলাম ইতুম লং পো লাপেন গে ইতুম ফান পিপি আর স্কিম দোমা আলাং নাং থালাং পো সেটামে ননমাতকে আন পাকলাং ক্লেলাং লাসে পিজো হোম লং জি আবাগস লং জি লাপেন কে আলা হাই বি ওয়েলথ হ বি গ্লোব তো হলো গভর্নমেন্ট পেন পিজো লাহাই ইতুম আলে চয়েন দু লং জি হালা দাক দামলো পোলতাংতে লাপেন গে লোন সেটামে কি পিদো নন সন হা মুদ্রা লোন তামে পিজো কপাং রে ইফান হেডি সাইন্টিফিক বি কিপিং ইফান গুরুত্ব পি ও মানে নন সেন্ট্রেল গভর্নমেন্ট হ্যাঁ মানে এন্টারপ্রেনারশিপ তুমফান স্টার্ট আপ কি ক্লেম জিয়া তুমফান হেডি লসন আবার সাই পিজো সাবসিডি পেন পি এম এম ওয়াই স্কিম দো পি এম ই ওয়াই পিনে লসন স্কিম পেন
1: কমানে অনুত কাপড়ে গাবাং ফু না বাংস আসাই ক্লেম জিনিং হ্যাং পোল তাংতে নালে কেথান বঞ্জি চেসিক দোমা
0: অহক লোলাকে নিলিকে কাইকে মাতা কিথানজি ফান নিনিং হাং পিক লাপেন কে নিনিং হাং লো লাপেন ক্লেম দা ক্লেম বম লো নিলি ইসি আইন জিও তুম লং সুদামে ওমেন এম্পাওয়ারমেন্ট পু সিংহাসন আং লং আলং আলা মিলিক আরং পুডো হালা দাকস্তামে নিলি সোয়ার লো তুম ফান সেকে মানে ট্রেনিং পিদাম লং লো হালা দাক আহর মু পাকলাং পন পেন মানে সিং ইজ বিলিভিং পু ইয়াস আলাম থেদো পটসি নিদি আপিজো কেনেপ নে হালা সোয়াম কে চার পেন কে নেপ তা পাকলাং ল লাপেন কে আপু তুপ তা পন ল কাতো কাবে হালা ডাক ট্রেনিং নেলি বেতাহিনি আনবাক নেলি পিদাম লং ল লাপেন নন তা ইলি তুম দাম ল পুলতাংতে ঠেকাম লং জি সিংহাসন আং লং লং মিল্লিক আরং পেন চেংসি নেলিকে আস এ রিসোর্স পার্সন মাতে ট্রেনার হিসাব নেলি থানাম লং ল লাসন ল লাপেন নেলি লং পেনাং আন ইউথ তুমসামে নন কেবাং দু ইনুত বাহিনী না কার্জু কোসন সে বিজো প্যাংরেং না জি কোসন মাপু লাসি নেলি কেবাং আলিং ফানসামে আপিজো তা পাকলাং ল ইং পুদুন আক সি জো লাহাই গে ওয়ার্কার্স বি ল পুসামে হেদি নেলি থানুন ল পেন পেনাং আন তুমকে আনিং হাং তা চেপাকলাং লাপেন আনএমপ্লয়ি ইউথ আতুম দিফু রিজনেল আতুম স্তামে নেলি ফান সেকে নং পিনাং জি পু নন তা কিচুনিং রিয়াল লু নং পালে এরলো লাসি আলাং আতুম হাস্তামে নন সেকে খান্দাম জি পেনা পেনাপ দিয়ে গেল আলাং তুম এন্টু সিনাং কে হাং ইমা হেডি লাসন সে হং দিল লাসি সেকে কে চিপি পানতে বিদি কে চিপি বিদি সিরো কে চিপি কে তোমা কেনাং সরল আঠে ইংথিন লাং নো দেদাং জি এলি তা লং ল ঠেক ল চিনি ল লাসি বাং মান্তা থানু নাম পো লাসি নেলি কে নিং হাং পিক ল বাং জং সি নাং চারলি জি বা কে চিনি গাং তুং দো পুলতাং তে নেলি থানিং তুং আপেন থান দা থান বম
1: পিজো কিপাং রং পুথাক পিনি ইলি তুম পেনাংলাম থে চিংকি চিথান পন লো লাপেন রেডিও নং কর জুদন আরাল আতুম পুসি তামে ইলি তুম গা চিংকি চিথান আলাম থে নং আর জুদন লং পেন আলে লং বা পুসি নিং থে পন লো না লি লাপ আনা সাইকি আমাং বং পেন পুসি তামে আপন চি পি দন পেন লাহাই হলাম থে নং থান পুথাক নিং সাম পেক লো লাসি পিনি কি আপর আলাম তা দো ইকো অপত ইলি তুম চি হচি পুত লাম থে লাপ আন লে ইংটন পন ইগলো না পুথাক না লি ফান সুরি সুরি একাডম নং পাজের ইগলো
0: চোরো ল লাপেন এসি জুজিয়া প্রাং এসি নিজে দাত পো যে পিজো কপাং রং থিউরি কে আন কে পেনে কালি মানে ঠেক পেট পেটা তাহাই সেটা আমি প্র্যাকটিক্যাল লো পোলোদাংতে চার্লি দা লং পো লাপেন আলাং তুম ঠেক তা ঠেক মন পো লাসি ডিফু আকাশবাণী পেন সামে নাং ঘাং পদ নিদি তা নিং সাম পিক লো লাসি নিং চিং দুক লো কেবাং জিলাং আর্নি সামে লাসন লে তুম রাত ফান রাত জয়নে ইতুম থান চিমুং পন বম লো না লাসি রিডিও কার্জু আর সামে নাহলে তুম আর্জু পেমে নন লাপেন কে ক্লেম দাম পঞ্জি পানসি নিলি হিন পেন তামে আস এ ফার্মার পেন তামে আস এ বি কিপার পেন চুনিং রি ল কার্ডম
1: কার্ডম
2: রং রং জামে কেলা পান সে গান তনে ল লাকে আগ আয়ুষ্মানী দিবু নন আর্জুক সিনা পিনিয়া সারলাম থে পিনিয়া সালাম থেকে দমজয় জি

0: কার বিলুনারে মুচা মেঘলং কে পারু সি আর দিকছে না বোরাম কে প্লাং আলার কিলুন জি বাং কাকু রং গপি
1: রামপি হানজাং চুমিন্দার কাং দুজাং কে সেং পি আফংজাং ও কুরু হন পি ধিরি ক্লাং হো রামপি হানজাং কে

0: sang vô râm pi hân giang.
1: La pa nam pa nam tam ka kurang bi bi pen. Vô râm ke plang alon ar chuk lang tang lo. La pa nche ka bi lun mrem jam me ke ka ta nik lo.
2: Oi bach halau.
3: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
2: পলাওক পলাওক অভ্যাস সলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে তেন্তে আৰ বি আই ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। আৰ বি আই কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
1: লাগে আকাশবাণী টিভি নন আৰ্জুন লামজে ৰাজাই মেঘ লামজিৰে যে আমি একলং ননাল তোমাৰ জুগ লং পোৱা সোণালী ত্ৰণ বিপেন লামজিৰে থান লামজিৰে ভূটাকে ৱাৰমন কেতিয়াৰে পেন কেপাং
4: আফ্ৰাংচে ৰেডিঅ' নাংকাৰ জুদুন কেডো আন আৰাদা তোমাৰ ফানান্তা কাৰ্ডম নাংপাজিঅ' ইগল ইলি তুম গাদ কাবেতা চিনি লো ৱাৰমন বলতে ইতুমা ফান ই কমচেন কেদো তোমন লেং লংলি ক্লিম্বাৰ ঠেংপি ঠেং ফ্ৰেং লাপেন মাৰাত মাৰেং ৱটেক বচু হেই হৈ পাংৰুম পেট পেনচি ই চি আৱাৰমন কিমান লম লাহে হৈ জং চে আৱে পলতে মুনিৰা তুম কে ৰেং উন এ লাপেন কেৰেং জিয়া ফান পলতে কাদো কাবে কেৰেং আগ আপি আন কে কে মেচেন আপিয়া লং আমি থাং কিমান আৱাৰমন কে কেনাং চল তুমন লেং লাপেন লংলিয়া লং কে দো নাং জিয়ে হরমু কে আথিক বেট পেন দোলো পোলতে লাহে হুই কে ইংসাম দব লাপেন কি এন মিমি চিপ্লাং পো তুমন আলং কে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লাপেন লেং আং উই হে হুইসি চিংবুই কুং তুমন আলং লাহে হুইয়া গেস কে ইংথের এট পেন দোলো পোলতে আকিরেং আপি আতুম আন কে মেসেন পেনসি কিরেং দুঞ্জি আজাকং লং জি সীতামে ননাকায় আহুতকে কিনাং নে আহরমু হে হই লাপেনকে কেতের আহরমুকে তোমন লাং লাপেনকে লংলি আলং সি চিংবুই কুং আসন সি কেদো লাপেনকে ইলি তুম আওয়ার মন আলং তোমন লাং লাপেন লংলি কাপাতের লাপেন আনপারটা কিনাং নে আহরমু মাতে কেদো নাং নে আসন পেন আজক বারমন কেতের ডোবেক লোম লাপেন কাপাতের আসন সি মান দের লোম ৱাৰমন কাপাতেৰ আপুথাক নীলি ইচন চনি থান পন ইগলাং আফ্ৰাংচে লাকে তুমন কাপাতেৰ মাতে এয়াৰ পলিউশ্যন তুমন হেল' ৱাৰমন আলংকে ইচি আকেনাং চট নেই লং পেৰঠে আলং মুনিত পেন ডাংলক আংতন কেৰাং আগ আপিয়া তুম আন্তা তুমনকে কেনাং চট লোম আথিকে কাদো কাবে কেৰেং আগ আপি আন্তা আচিথে কাচি এনা হুতকে অক্সিজেন পোৱা গেছে তুমন আলং কাংশিপ সীতামে মুনিত আতুম পিনাং আসাই কে ক্লেম পেন আজক সে তোমন পাচি হো দেট মাতে পাতের দেট আসন সে নাং মানল ননাকায় আহুতকে মিহি গেস আং ওই লাপেন কিছু কানেম ওই আং ওই আদুগা বেচিং বই কুং পেন আজক তোমন কে মে কে লং সুংক্রুং লো লাপেন কে তোমন আমি থাং পেন সি চি হো দেট মাতে কে তের আতমন সে নাং মান দে লো তাংতে তুমন কাপাতেৰ পেন কাপা ৱেদেত মাতে কিখাং জিয়া ফান ইলি তুম কি ক্লেম নাং জি আচাই লাকে কেতেৰ আহৰ মোলা পেন কিঠু কি ঐ আহৰ মু হে হৈ কে ইলং ৱেদ আদিম মাতে ডাষ্টবিন আলং চি ৱাৰ ৱেদ নাং জি লাপেন কে আদিব ডিপ চেক চি বি নাং জি লাপেন কাই কে তা পাংথে ৱেৰ নাং জি ফেক্টৰিজ হেই হৈ আলং মাতে কৰ আলং পেন নাং কে তেত আমি হি আলং কে কাৰ্বন ডাইঅক্সাইড পেন ডাংলক আচন আচন কাহে ন আগেছ দু ও লাহে হৈ কাহে ন গেছ কাপা কম জি মাতে কেতেৰ কিখাং জিয়া ফান ইচি আ ফিল্টাৰ চেলাম নাং জি লাপেন কে কৰ আলং আন কে লাপুচন আ ফিল্টাৰ আচাই কে দোকে কেনাং চৰলো লাপেন আনপাৰটা কৰ পেন কেতেৰ আমি হি আ চিমনি মাতে

0: মন কাপারতে আরাপুঠা লামজির কি থানকে কাংতন ইগলো কারডং
1: নোনা টানাতম হুনালিত্রণ বিপেন লামজির থান আর জুইগ্লং থানল লাপানছে লামজির জামিয়াকে কাংতন এগলো

0: là cái Akash phải đi vào non ở dưới chân hắn pin làm cho ra chạy mẹ pin làm cho ra chạy mẹ lòng non ăn từ mặt dưới lưng phố ở ta cái chuyện pin pin hắn số phố cái đồ ham vắng nó ít xí cái nó bằng số phố thạc jibon be inut advocate klembang pula pen ut bang pandar tanang bang chi ho chi pot
1: আফ্রাংস রিডিও কার্যার আদ আনাফানস্তামে নিলিহীন পেন সুরি সুরি নিকাং সামাকারডম পাজারইল পিনি চাইল মেরিজ মাতে আর্টা কিজুম অসো মারাতুম চে এন চে দো পেন কাপা জগনিং আত থাক কাচিং কি চে থান জিয়া ফানসি কাবর ই লাসে এবং সলাম থে কেথান পঞ্জিয়া ফান অ্যাডভোকেট এবং ভুভান কাচোফা পন্দ আলাং লিমেন লাকে জীবন বে পু লাসে একে হাই নাংলি ফান আফ্রাংসি রিডিও কার্যার আদ আন হিন পেন লাপেন কে আকাশবাণী দিফ হিন পেন সামে সুরি সুরি নিকাং সামাকারডম না পাজারইল
2: কার্ডম
1: তাতে একে হাই পিনি লিতুম কাচিং কিচে থান পঞ্জি আলাম থেকে মেহেজং সুতামে নিলি থান পাচিনি পনল লাসি নাংলি হিন পেন চাইল মেরিজ আফু থাক মাতে আর টাকি জুম পেন ও সোমার টুম ফান কাচে এনচে দো লঙ্কা পাজক দুঞ্জি আফু থাক থান পাচিনি পন ইজিমা
2: তো চরল এতে লবাংস আ চাইল মেরিজ আফু থাক নিলি উন আনকে কে পাকলার পাচিনি পন ফানসি নিলি চে সিগল লপে নিলি চেং পনে ফিটবো লাসি চাইল মেরিজ কে ইলিতুম ইন্ডিয়া লং দেলে পিনি পিনাপ নং প্লাং ওং পু আহর মুগালি লাসে পিরথে আদাং পেলং সেতামি লবংস চাইল্ড মেরিজ বাংকে হো আপ্রাং বেন্টা নাংকে প্লাং তাং মাতে নাংকে মানটাং লাসে চাইল্ড মেরিজ বাংকে লাপুল ওসো মাতে আর্টা কিজুম হেগ সোমার আতুম কাছে এন কাছে দো লাপেন পাংরি পাংডন কেক্লেম ফানসি চাইল্ড মেরিজ ফুদামলো লাসে লাসো চাইল্ড মেরিজ কোসংসি কে খাং উঞ্জিমা লাপেন ইলিতুম ইন্ডিয়া দেডালং কোসংসি লবং স চাইল মেরিজ আবং কি পাজক পঞ্জিমা তে কি পাবির পঞ্জি পু লাসি গভর্নমেন্ট পেন ইসি আ এক আবং লবং সে পাপাস পনল মাতে সেলাম পনল আ এক আমেন গে দ্য প্রোহিবিশন অফ চাইল মেরিজ এক 2006 লাসি লবং স এক কে পাপাস পন মাতে কে সেলাম পন কে জেসে মেট পেট কে আর্টা কি জুম হেক মাতে চাইল মেরিজ কোসংসি ইন্ডিয়া ডেট আলং বাং কাপড়ে কাপড়ে আডেট পিরথে আডাং আডেট আতুমাসন কোসংসি কিপা জগিমা পুলা বাংস মাথাসি লাবাংস এক বাংকে ইন্ডিয়া গভর্নমেন্ট আতুম সিতামে সেলাম পনল মাতে আস এক বাং পাস পনল লাসি লাবাংস এক বাং সেন্ট্রাল গভ অফিসিয়ালি গেজেট নোটিফিকেশন পাকলাং পনল লাবাংকে 1 নভেম্বর 2007 আনিং কানসি লাবাংস আ এক বাংকে ইফেক্ট পনল মাতে লাবাংকে চেং পনল লাসি লাবাংস এক জেসেমেট পেট কে লাবাংস আ এক কে সেলাম মাতে কে পাপাস পন কে কোসংসি চাইল্ড মেরিজ মাতে আর্টা কে জুম হেগা সোমার আতুম আফান কাছে এন গাছে দো কিপা দো দে দেজি মাতে কোসংসি আর্টা কে জুম হেগা সোমার আতুম আফান পাংরি পাংডন কে খাংজি লাপেন লাবাংস

0: suppose complain dam del
1: Hmm.
0: akeas do kok lason akeas do kok api lason in saipo la so kang sailong kosong si la so sumar phan a future ki mission ji phan bang la bang so court pen order pipon po jong si isialam langgam thunang kang saibo mo hu jong si hin hin apia potum ke chok che thetang pote la ke mopen ni lia punishment ni li phan pon dik elo la si alang li tum ning kan hini phatek dam ning la pen fine sitami alang li tum la si an tunang ji la pen jong si akele ke chok che thepik pote la sonni a dai sitami tunang ji ni la son do la pen jong si apko isi bang jong dam me jong si a somartum si aning che hang aning che hang binong lo a somartum han si kham khe taun idelo chi en chi do bor idelo pote la bang ke apko district court pen la bang so isi magistrate la bang si mission la bang so lang pon po ko son si la so somartum han suppose ar lo so bang ke ning kan kre trok si langama pinso so bang ke ningkan kri sirke lason se jambe pu isi arta dulu pote jong si aning ga chehang wek lo unsen elo pote la asumar tum bang bang si gelti bang chepli na po mone nili tum chok che delo pu chi kubir si court pen lang thu po jong si la tum phan ku pulang aning ga chehang lo thang apia po tum ge thang a duga velo thang a daya velo pote la tum phan isi people maturity a poor people tuman suppose court pen mission association people mission alam la tum phan far in sai si nane ningkan hini ki thom plute alang ni tum bang ke mature dat pumati di
1: Kalang.
0: hola so our sai bang la court pen magistrate bang si amena a power acting bench exercise si alang li tum phan custody hi hi apia po tum han custody si jambe pabi repo mate isi mission solution court pen atum phan kangsai a future henu ne de dia phan lapang so kangsai bangke pipo alang li tum
1: Choro lo kai pa thot nang li phan tang te kai nang li than pa chini pon lo aning ga chang ban jong si che an che do der lo plan te alang tum phan ar ta ka pa pleng ji phan ke ning kan hini thom sta me ka pa chak dak po la pasan ta klem la si mo ar ta nang pleng lo plan te la tum che an che do thu awar sai sta me long pon thu jim
0: ओ जोंसी अलांग लितुम मो मेच्योर मते पिनान सोमे कि दो पिसो सोमे कि एन अपोर्नंगले अलांग लितुम थंग कचितेने अवे कचितिया अवे कचे कागे अवे सोन अवे पोते मो मेच्योरिटी दे रफी लबांगसो अफी के अलांग लितुम जे एन जे दो सिता मे लबांग के थंग अलाम अवे लबांग
1: ओ तंते पुथा दंगली पान अर्जु पोंथलांग नीली कारजु आबाद पाले चेत লাসনং নাকপো বনসামে আলাম কে হকলো জংসি আরটা গাবে ওসমারা তুম চপা চর দেলো আলাং তুম ওসমার সামে চপা থে দেলো লাপেন কে কোড আরন কাংসাই পেন আলাং তুম হান পাচে কাক ডাকলো প্লনতে হালা বংসো ওসো বাং কে কুমাসে আদাই কে এন পকে হেলা বংসো পথাক নাং লিথান বা ক্লার পঞ্জিম
0: লাসো জংসি আরটা কে জুম হেক পেন পাংরি পাংডন দেলো পাংরি পাংডন দে রফি লাসো সোমার তুম আরটা জুম হেক পেন ওসো চপা থে দেলো পুতে মোপে নিলি থানসন রুই ফুলাম দেরপ জংসি রং রূপালং জংসি দীপ জয় পোতেলা বাংকে চিনি ইন্দে দেল জংসি কমপ্লেন বিদেল নানে থানা কমপ্লেন বিদেল মতে জুভেনাইল আকোর্ড লং জংসি কমপ্লেন বিদেল মতে ম্যাজিস্ট্রেট লং ডিস্ট্রিক্ট কাউন্সিল কোর্ট লং জংসি মাদু সিদ আমি কমপ্লেন বিদেল পোতে লবাংস আকেস আবাংকে আর ডি পিপনসি ডেং পনপো লাসি লবাংসো ইংসাই বমহুত লবাংসো আকেস বা ইংসাই পন বমহুত লালাং লি তুম ভান জং সি আকেস দু কক পোতে লবাংকে মোপেন নিলি থান পাচিনি পন ল তুমকে ইসি ও সোমার রা কোর্ট দো জুভেনাইল কোর্ট পু নন দাই লি তুম কার্বিয়াং লং দা ডিফু সি দামে দা রং খেলান লং সি ইন্দো লাসি ল লাদাখ বাঙ্গে লাসি মোপেন নিলি থান পন পাকলার পন থলো ডাকে কাং সাইয়ে বাঙ্গে পেনে জল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস সি দোপো লাপেন মেরিটস অফিসার তুম ডাক দোপো চেরাপ সি তুম তুম লাসি লাসো ইং সাই বোম হুট পেন জং সি হিন হিন আপিয়ে পো তুম জং সি কে চক চে থে তাং পো দিলাকে মোপেন নিলি থান পাকলার পন মতে আদায় রেং সিতামে নিংকান হিনি জেল দাম দাংজি লাপেন লাগে সি ফাইন সিতামে তুনাংজি লাপেন কোর্ডালং পার্টি তুম জং সি আকো পেনে বেনা কে সি পি দেল পলতে এ সাপোজ আর লো সো অনাত আহিন বেন সাপোজ কে এস পি দেল পোতে মো

0: trial number from inside. There are few more adjustment period of few si pinso a party adai kidu adu kidu protela banke athem ne hola asopo banke arta jum hek langke maintenance kang ton pen piuni deji ase court pen isi adjustment bipunun isi pathik ponut ang ton pen maintenance abangke pinso nata tum banke labangke so supi fund maintenance ki pia fund ke court pen labangke final adjustment bipunun Lasso maintenance ipon ke lasso supi kicho ge jun pen chenglok aperi pen chenglok kacharli pen chenglok kidu ge thak pen chenglok mesena custody si demand polote latame pinang po pinso na dahi na tumbang si lapen lasso supi pan maintenance ki pining ke ako lasso supi abang pinan do thu the tik tak an ke labang so maintenance bang ke pinang po lapen hola aso aso phan se tame la ko son si la so so phan ki mesen phan ki the ki padding kila na me mesen a custody ke ko da tum jasmine pi un ang ton ben se tame pin so party si ang ton ben se tame pinang popula pang so final jasmine pi un
1: tang te kai ilitum penang an ke chal meri sa phak che than pon long lo pasin non ilitum hawar mate ilitum kar biang long ap thak lam same che than pon sinang ilitum kar biang long long chal meri ko an thek pon long la ke lamang so phak nang li than bachini pon jima
0: ene ke chal meri ap thak bang ke nili a census ta en bang do ta hai mani sita me la pu bang ke chini oi lo sita me nili jung jung nili rong pen sin nili nili hawar pen sin nili langdam dat po nili karbiang long atokanu banga nili langdamone dilo sitami nili hawar pe nili jongpon po nili hawar mate nili rong along bangke child marriage sabangke 80% ke child marriage sidukolo nasi la nili rong pen nili jongdamateng pen ke la 80% nason an bangke child marriage sabangke nangdobom lasi atokanu karbiang long atokanu rong rup jong si langdam lo polote ilitum karbi আখায় তুম বাঙ্গে যে সেমেট পেট কে নন কে কিফা ফি হুব আতুম সি কি অং বিনা পোলাসি নিলি কি জং দাম কাং তুম বাঙ্গে লাসি কার্বি আংলং জং সি ইলি তুম কার্বি আখায় লং লং গাম লুপতে 70-80% কে চাইল মেরিট সিডু নিলি নানে টাউন লং আফান নিলি জং দাম দে হি সিদামে আতকানু আরং আহাওয়ারা আলং ফানসি নিলি কি জং দাম
1: চোরপার লক্ষ্যে নালি ধানবাকলার পনপদ তাইতে কে হাই পুথদাংলি ফান আরজু পন্থুলাং ইলিতুম আরন মাতে ইলিতুম কার্বি লং পেনাং আরজু দুন লং বিহেক থিহেক পেন হনজেং গে কক পন হনজেং গে কক দুন লাপসন আরজু দুন লং বম তাইতে লাবাংসো হনজেং গে কক কে চাইল মেরে সলং তং কে দো পমা আখাই লামং কে
0: লাসি লা হনজেং গে কক বং কে কার্বি আতুম লং বং কে নীলি কার্জু দুন লং লাপে ইলিতুম কার্জু লং হাকু পেন ইলিতুম আফুসার ফিসার আরনি আবুর পেনসিলা বংসো হনজেং গে কক বং কে নাঙ্গাচিমান মাতে নাঙ্গে ক্লান লাসি লাবাংসো হনজেং কি কক বাঙ্গে লাবাংকে চাইল মেরি চালং বাঙ্কে লাবাঙ্কে দাম দে পু নিলি জংপন উন আঠে মানে হনজেং কি কক চটকে লাবাঙ্কে চাইল মেরি চালং দাম দে আর তা কি জুম হেক আসোমার আচি এন চি দো পাংরি পাং ডন লং বাঙ্কে লাবাঙ্কে দাম দে আঠে মানে হনজেং কি কক পু নিলি কাচিনি দাম বাঙ্কে জং সি নাংলি সো পেন নিলি সো আর তা চে তন্দ্রাপ পোলোতে ইলিতুম জিরপো মেসেন পোলোতে ইলিতুম মো চেপাদন নাং চেপারু মাং লাসি লিসোমার তুমহান মো আপর মেসেনার নি নাং থে নাং দিংলো আপর নাং লিরপোতে পাচি এন পাচি দু নাং পুলাসো ইসি এ আসিম সাত মাতে ইসি কেরাই হি লাসন ফানসি হনজেং বাঙ্গে কি কক পুসি নিলি গাছি নিদাং লাসি লা বাঙ্কে চাইল মিরি সাপু থাক লং বাঙ্কে লা বাঙ্কে চি ইউরুন দে
1: তাতে খাই পুথ নালি ফানার জীবন থুলাং লা চাইল মিরি সা বাঙ্কে কোশন মাতে কপি পেনসি নাং চেপ্লাং দে তে তিল গাই লা বাংসা বুথাক নালি থান পাচি নি পঞ্জিম
0: লাসি জেসে মেট পেট চাইল মিরিজ মাতে আরটা কি জুম হেক কাচি এন কাচি দু লাপেন পাংরি পাংডন লা বাংসো নাঙ্গাচে মান লং কে আপ্রাংসি কে ইলিতুম ওসমারা ফান কে ইলিতুম আদাই পিউন দে মাতে আদুক পিউন দে আঠেমনে ইলিতুম আপ্রাংসি চাইল মিরিজ বুথাক আপি আপু পেন চেংলো রঙা সার রূপা সার পেন চেংলো সারলার মেকার তুম পেন চেংলো কাদুক কাবি ইলিতুম আং ডিসি আং টনিসি ইলিতুম রিসোই জাং তুম আপ্রাংসি লাবাংসো চাইল মিরি চাপু থাক মাতে আর তা জুম হেক পেন পাংরি পাংডন কো আনসি মে মা হেনুমা লাবাংকে ইলিতুম ক্লার ডাক পেন আনু তিন সিতামে লাবাংসো কচিনিয়া জাকং বাংকে কেনাং সট লাপেন ইলিতুম চিনি ওয়েকনজি লা আনসি ইলিতুম অসমার আর তা কে জুম হেক

0: তোমরা পানি দিয়ে তুমলা বাংস কোয়ানসি চাইল মেরিজ ক্লেম রূপতে কোয়ানসি কেলে জিমা কেলে লেমা লাবাং কেলে তুমলা সে চিনি দানি লাসি লাস চাইল মেরিজ পুঠাক নাঙ্গি থুর ই নাঙ্গাচি মান ই কে যে সেমেট পেট নিলি পামুতা রুই পনল আকু নিলি রুই পন বেন্সি নিলি পাখলার পঞ্জি ফানবর ইপ ইসি কিপা ফিহুক আহেম তুন আহাওয়ার আরং আখেই আলং রি মাতে আডেট আলং পেন্সি লাংস চাইল মেরিজ বাংকে নাকি মান লাপেন আদুনসু ইজুকেশন কাবে মাতে লো বাচারলি কাবে আহেম তুন আরং আহাওয়ার আখাই মাতে আলং রি মাতে আডেট আলং পেন্সি লাংস চাইল মেরিজ কে নাকি মান মাতে নাকি ঠুর জং সিলি তুম লো বাচারলি আহিন কিপা ফি আম সোসে কে পা ফিদুন পোতে লাংস চাইল মেরিজ বাংকে ইলি তুম কার্বি আকমিউনিটি মাতে কার্বি আখায় তুম লং দেলে লাসোনাঙে মানজি কালি লাসি কমাত মাত আখায় লা লোগাচারলি মাতে এজুকেশন কে পাপি হুপ আখাই আলং আনকে লাংস চাইল মেরিজ বাংকে লাংকে নাং পাভিয়ারুন ইডেজি জং সে ইলি তুম এজুকেশন মাতে লোগাচারলি ইলি তুম চিংথুর থে টিকটাক বা প্রাংপ্রে টিকটাককে লাংস আর চাইল মেরিজ বাংকে ইলি তুম বাং পাভিয়ারুন ইডেজি
1: ও
0: লাপেন আদুনথু নিলি জং পন্থু ইংতুম চাইল মেরিজ নাংকিমান লংকে ইলিতুম আহাম ফাঙালং মাতে রং রূপালং মাতে ইলিতুম জংপনমে সোসাইটেল ইলিতুম সোশ্যাল রিলেশনশিপ আবে ইলিতুম লবাংস রং রূপ ইসি আহাম ফাংলং লবাংস বিদি সরে লবাংস কাছি পাচয় আবে ইলিতুম লবাংস কাছে রক্ত কাবে লাপেন ইলিতুম লা রং রূপালং কাইকে আপরটা ইলিতুম আর্টা কিজুম হেগা সোমার আতুমা ফান লাংস চাইল মেরিজ পুঠাক ইলিতুম কাছি থান চিমুম আবে লাপেন ইলিতুম রং রূপালং রিসো ইজাং পেন চেংলক সার্পি সার ফুপেন চেংলক লাংস চাইল মেরিজ ক্যামলো জংসি ও সোমার আর্টা কিজুম হেগা সোমার তুম ফান পাংরি পাংডন ক্ল্যাম দেল উপতে লাসো সোমার তুম কোয়ান টং কি সুঙ্গিনে লাপেন কোয়ান সিকে পাপ্রাং ইনে লাবাং ইলিতুম লাংস কাছে থান চিমুম বাং আবে জংসি চাইল মেরিজ ক্ল্যামলো পোতে লাকে নাংলি নিলি দামা দুটা চিনিল লাসো সোমারাতুম আপিসো অফান কাছে লাংজি কাছে লানাজি কে হেলো বেংল আমিনা ফান্তা কোনা টংয়ে দোনে কোনা টংকে দামনে আমিনা ফান্তা চিচি নে চেলানা থেকে পোলোতে আসোমার আফানকে কোশন সে চেলানা থেকে
1: কালাং
0: কোশন সি লোকাচার লিগে পিঠেগি কোশন সি এজুকেশন লিগে পিঠেগি
1: কালাং
0: লাসি জং সি লাসো বাং ইলিতুম খাংখে ইলিতুম কাদ্দো কাবে আং তন পেন থুর জগ জেগেছে থানছে মুমাবে পোতে লাবাংকে জেনারেশন টু জেনারেশন ইলিতুম পিল আং থুন বাঙ্গে ইলিতুম লং পিল লাবাংস চাইল মেরিজ মাতে আর তাকে জুম হে চি এন চি তো মাতে পাংরি পাংডন বাংকে বীরুন এ যাদি জং সি বীরুন এ পোতে লাকে ইলিতুম মাঠে পিল ইলিতুম খায় বাংকে নাহক তামে লিদামন এ দেজি লাপেন আদুন থু দোলাং ইলিতুম লাংস চাইল মেরিজ আবাং জং সি ইলিতুম ইং তন পন ভেকি পোতে লাবাংকে তুম পিল সোশ্যাল অর্গানাইজেশন মাতে ইলিতুম আখাই মাতে কার্বি আং লং লং মাতে আং কাংপি হামফাং আসং আতুম দো আম সিতামে কাইকে সিতামে লাংস চাইল মেরিজ আপুঠাক বাংকে দো ডে সাং সি সি এ কাইকে সিতামে এওয়ারনেস পিপ নাংজি মাতে কাইকে সিতামে চেরক টক আমায় বাংকে ইং ডাং পনাংজি লা আম সি ইলিতুম আখাই আলং আহাম ফাং আলং বাংকে লাংস আ চাইল মেরিজ বাংকে পেভির পন উঞ্জি মাতে খামখে উঞ্জি লাপেন জংসি ইলিতুম কিজুৎসি নিলি লাংস পাকলার পনিংটুং মাতে কাচুনিংরি পনিংটুংকে লালো জংসি ইলিতুম চাইল মেরিজ আবাং ইলিতুম খ্যায় আলং মাতে ইলং রিয়ালং লাংস খামখে পঞ্জি মাতে পেভির পনাংজি পলতে আপ্রাংসি কে নাংলি নিলি থুরসি চাইল মেরিজ আপুঠাক আর ডি পি ওয়েক নাংজি লাপেন আদুনথু আর তাকে জুম হেগা সোমার তুমাফান আন নাংলি নিলি চাইল মেরিজ আপুঠাক থান মুম ওয়েক নাংজি লাপেন আদুনথু ইলিতুম আর তাকে জুম হেগা সোমার তুমাফান আন নাংলি সোমার নীলি সোমার ব্ল্যাক প্লেট ডেট নাংজি লাপেন ইলিতুম আং ডি সি থুরসি আর তা কিজুম হেগা সোমার তুমাফান আন ইলিতুম আসোমার লোপু ইলিতুম চেকামসি চাইল মেরিজ আপুঠা থানসি মুম পি ওয়েক নাংজি লানসি ইলিতুম চাইল মেরিজ আবাংকে ইলিতুম আহাম ফাং মাতে ইলিতুম আখাই মাতে ইলিতুম আলং রিপেন পেভির উঞ্জি
1: চোরপাড়া কেহাই নালি থান পাকলার পন আপ তাংতে কেহাই নালি ফান পথত আর জীবন ধলাং চাইল মেরিজ আরন জংসি ইলিতুম চিনি এট পেন ক্লেম নতে কুপিয়ালে লং পন পকে চলাং দোয়ারা দাফান
0: জংসি ইলিতুম চাইল মেরিজ আপুঠা কাতো কাবে ইলিতুম আখাই মাতে কার্বি আংলং আটক আনু কিন্তু

0: ᱟᱱᱟᱛᱩᱢ ᱫᱟ ᱡᱚᱝᱥᱤ ᱪᱟᱭᱞᱢᱤᱨᱤᱥ ᱟᱵᱩᱴᱷᱟᱠ ᱪᱤᱱᱤ ᱯᱚᱱᱞᱚ ᱯᱚᱞᱚᱛᱮ ᱤᱞᱤᱛᱩᱢ ᱤᱠᱷᱟᱭ ᱢᱟᱛᱮ ᱤᱞᱤᱛᱩᱢ ᱟᱥᱚᱢᱟᱨ ᱟᱛᱩᱢᱟᱯᱷᱟᱱ ᱢᱮᱯᱮᱠᱡᱤ ᱞᱟᱯᱮᱱ ᱠᱤ ᱡᱚᱜᱣᱟᱱᱰᱚᱡᱤ ᱡᱚᱝᱥᱤ ᱤᱞᱤᱛᱩᱢ ᱱᱟᱝᱞᱤᱱᱤᱞᱤᱯᱮᱱ ᱪᱮᱝᱞᱚᱠ ᱪᱟᱭᱞᱢᱤᱨᱤᱥ ᱟᱵᱩᱴᱷᱟᱠ ᱟᱨᱰᱤ ᱯᱤᱯᱚᱱᱯᱮ ᱞᱟᱯᱮᱱ ᱪᱤᱱᱤᱱᱮ ᱪᱮᱛᱷᱟᱱ ᱪᱤᱢᱩᱢ ᱢᱮ ᱯᱚᱞᱚᱛᱮ ᱞᱟᱵᱟᱝᱠᱮ ᱤᱞᱤᱛᱩᱢ ᱟᱠᱷᱟᱭᱟ ᱯᱷᱟᱱ ᱞᱟᱵᱟᱝ ᱴᱷᱮᱴᱟᱱ ᱟᱠᱟᱱᱟ ᱦᱚᱠ ᱫᱩᱡᱤ ᱞᱟᱯᱮᱱ ᱤᱞᱤᱛᱩᱢ ᱠᱟᱪᱤᱝ ᱴᱷᱩᱨ ᱫᱩᱱᱡᱤᱭᱟ ᱵᱟᱝᱠᱮ ᱤᱞᱤᱛᱩᱢ ᱦᱮᱞᱚᱵᱮᱝᱜᱤ
1: তাতে খাই বিনি লিতুম কাচিং কি চথান কে পেনা আন আপর দলতে মা লাসি নন বাং কে আপর কে চকল লপসন সিনিলি থেক পন লং আপত লাসি লিতুম কাচিং কি কাচথান রিব দাম দে আফ্রাং নাংলি সলাং দো আরাদা ফান মতে রিডিও নংকার জুদুন ফ্রং আরাদা ফান নাংলি হিন পেন পাথি হেক পেন চাইল মিরিস পেন কসন সি কাচপা জক জিমা লবাং সো বিদি নাংলি থান পাকলার টেকাং জিমা খাই
0: তো চরোলো নীলি থি হেক পেন লবাংসো কার্বি সোলাং দো রাডো আন ফান নীলি হিন পেন চাইল মিরিচ আপুঠাক মাতে চাইল মিরিচ পেন কোসন সে চিপা জক নাইং মা পু বাংকে নীলি থি হেক পেন নীলি বাচি নি পন ভানসি বর ইলো আপ্রাংসি ইলি তুম নাংলি নীলি আপি পো পেনসি লবাংসো চাইল মিরিচ আপুঠাক লবাংকে ক্লার ডাক পেন ইলি তুম চিনি পন ওয়েক নাংচি লাপেন রং আসার রু বাসার সারলার মেকার রিসো ইজাং দোয়ান তুম সিজামে চাইল মেরি চাপু থাক বাং লাবাং চিনি বেগ নাং জি লাপেন ইলি তুম কার্বিয়াং লং সোশ্যাল অর্গানাইজেশন দোয়ান মাতে হামফাং আসং দোয়ান সিতামে লাবাং সো চাইল মেরি চাপু থাক বাং গে ইলি তুম আর ডি পিপন সি ইলি তুম চেথান চিমুম বাং ইলি তুম পিপন বেগ নাং জি লাপেন কিজুট সি ইলি তুম লাবাং সো চাইল মেরিজ ইলি তুম মা খাই লং পেন পেভিয়ার নাং জি প্রতি নাংলি নিলি আং ডি সি পেন থুর সি চেসং সি লাবাং সো চাইল মেরি চাপু থাক বাং কে ইলি তুম আন সো সে আর ডি পি সি লাবাং কে ইলি তুম আর তা কে জুম হেক আসমার আতুম ফান দো আন কাই কে সি তামে কো আন সি কে মে কো আন সি কাহে নুমা লাবাং কে ইলি তুম কাই কে সি তামে থান পেকলার পন বেক নাং জি লা আন সি ইলি তুম চাইল মেরি চাবাং কে ইলি তুম আখাই লং খামখে পনঞ্জি মতে ইংটন বনঞ্জি
1: মে পিকল আকে হাই নাংলি কে থান কাঙা বিদি কে তাংতে কে হাই বিনিলি তুম চিংকি চেথান বাং কে আপর কে চকল লপসন সি নিলি থেকলং লাসি মুকে বাং জিলাং আর নিলে লি তুম পুথত চেথান পন্থুল না লাসি নাংলি ফান পুথত আকাশবাণী দিফু হিন পেন লাপেন কে রেডিও কার্যরা দ আনহিন পেন সিতামে কেরো আকার ডম্পাজির ঠুলে থতল তাংতে কে হাই বিনি ইলি তুম কাচিং কি চেথান কে লাপানলে রিপন ইগল না
2: পিনি আলাম দি রাজা মেকে লাপান সে কাংতন এগলো লাকে আকাশবাণী ডিপো নন আর জুইকান হিন্দি গজল আলুন আজাই মেকে লবং সৌজা মেঘ লং পেন গেছেন সে আলুন আর জুইকান উস্তাদ আহমেদ হুসেন লাপেন উস্তাদ মোহাম্মদ হুসেন আতুম কিলুন আলুন আলুন আলামতে তুমি সেবা কিফ এগম তো তাতে আর্জিক ছিলাম

গজালালনে চাম্বিয়া গলং পেন আদন থলন আরজুক সিনা মনে হর কিরনালন আলন লামতে তো ইস্তার আছে।

0: বর আর রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ, দুইটাকে কাটি কুটি করে দিম লন্ডা ভন্ড।
1: খবর খবর খবর দা,
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও তার ভাবে কিছু কমিশন পাও। আহ দে যুদ্ধ
1: খবর দা।

0: आसामी सलामरजान का लियालो ने जामिया के लापान से कंग तो नहीं लो लाके आकाशवाणी डिपो
1: Nilitum Karjulong Alam La Tag Difu Radio Station Along Ta Ason Ason Alam Kapacha Tangavar Sai Dupute Lapen On Parta Adama Sar Mahanke Tek My Meeting Alam Kapacha Tang Jiavar Sai Ta Duma
2: Do
1: Ba Antela Kemi Pik Alam Jir Lohe
3: Nangli Tunyo Se Laka Doka Welam Te Ang Ton Lam Chini Jili Putang Te All India Radio Difu Station Along Nang Humrita Me
0: Lake Akash Vani Difu নন আর জুয়েকছিল অক প্রাণ যাই মেঘ অক প্রাণ যাই মেঘ লং নন আর তোমার জুগল প জুলাং এপা চুপেন অসুখ এরাপান লাপেন আপাই বাহিনী এফান্তা আলি পোলামথি ডক্টর ইন্দিরা চরণ পিলাপেন হটবাং পি সেঙ্কান গেমিং দিপিয়ং পং চেহু চিপট

0: Pininili tum osumara phan apaya chulang ki pi akenang sot apothak chiho chiput ponchia phan pura nilitoma hin pen doctor chopha pondo alang listami nilitom chopha pona teng pen studio along nang lek atlo alang like doctor indira teron pi difu medical college and hospital along pediatric department along si alang li assistant professor asai clinic bom klase doctor nilitom akashwani difu hin pen nang li phan কোরবাং থুলবেন কার্ডম না পজারিক ল
1: কার্ডম
0: পাই পাই চিক্লু নিফাই ইসি পেন নিফাই ট্রক্সি আন ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক মাটি ওসমার ফান আপায় চুলাং কে পাচ্ছু আপুথাক ইসি চেরক টকমা কে পাচিনি আফান পিয়ার্থিয়া ডাং পিয়া লঙান লাবাং সরনি হটপন্ড লাসে ডক্টর নাংলি ফান কে ছেংসি নাংকার জুজি লাবাংকে ওসমার ফান আপায় চুলাং কি পি কপিয়া কেনাং সরল
1: কালদম কাদু কাবি কাল বিয়াং ল রা দান ফান্তা ওসমাল ফান আন কেনং সতল ইনুত আপায়া চুলং লাকে আপায়া চুলং ইসি কে প্লেং লিম লাপেন বিত কি পিপে কেচো আসন পুসি মাথাদামজি আথেমা লাদাখ আপায়া চুলং অলংসি ইনুত ওসো কে থেজি ফান বা ডেভেলপমেন্ট আফান কে কেনং সত কার্বোহাইড্রেটস পুনঃ প্রোটিন পুনঃ ভিটামিন মিনারেলস এনজাইমস পেনচেং লক ইমিউনোগ্লোবলিন পুনো অ্যান্টিবডিস পুনো লাহাই আজাকং কি পি ফানকে লা আপায়া চুলাং আলংসি দোলাপল লাসি ওসমাল ফানকে আপায়া চুলাং লে লং লো পুলোতে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ সো সো ফান লং লো পুসি মাথাল
0: তে আপায়া চুলাং কি চোপেন আলে কে লং লোপ থাকিম
1: আপায় আচুলাং কেচো মানে বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং পুলোতে আলাকে ওসো চটকালি আপায়টা আলেদো লাপেন ওসো মাতা আলেদো নন হেডসন নিলিপু একটা ব্রেস্ট ফিডিং বা আপায় আচুলাং কিছু লাগে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ আজাদ আসন আসন ওসো ফান আফুটা লক ডেভেলপমেন্ট পেনচেং লক লাম কানিং যে বুদ্ধি কামাথা লাপেনকে কেসো কিউন এ পেনসিটামি পাজকপ লাপেনকে লাসো সো জন্ম পেন সিক্স মান্থস আন যদি পাচুলিং আপায় বাংলা সিক্স মান্থস আন মাত্র চুলাং পাচু চট লাদাক পিনে মিক্স মে পিন পেন পাচু চট আও সো হান নিতুম ননকে থেকদাম লং লাতুম থেলো পুলোতে ব্রেন ডেভেলপমেন্ট পুতামে লাতুম সি বেশি থেকাম লং কে রে পুনয় কাপড় হি কাচালি হিন কে রে পুনয় তা নিতুম লাতুম হান সি বেশি থেকদাম লং লাপেন কেসো কিউন এ পুতামে লাতুম বাং কম চ্যাট নন আসন কেসো পুনয় ডায়রিয়া আলকে আপক পালা লাপেন কে নিমোনিয়া আচে থেকে বাঙন এ এলার্জি টাংহ আনুক ইনফেকশন টাংহ লাহাই সিতামি নিতুম থেকদাম লং যে কসো সমাল সি লাচুল্যাং কে চু চট ও সমাল তুমকে লাহাই কে সো পে কম পিক লাসন থট সি চুল্যাং পা চু আপাই পেন আকং এল তুম ইমোশনাল বন্ডিং আথেমা আপাই লঙ্কাই মাসি লাগে চুলাং ইচুপলতে আপাই লংসি দোলো লাসো ইমোশনাল বন্ডিং বাংকে লাহাইও সমাল তুম লংসি নিতুম বাং বেশিকে থেকদাম লং লাপেনকে আপাই আলে বাঙে থেকাম লংকে মানে ওসো ইনু জন্ম দেট পেন চুলাং পাচু ফিট পোলোতে আপাই বাং হালা জন্ম দেট পেন ওসো হেম সিতামে লা বাং কন্ট্রেকশন প ইনকে লা তা দেট পেন ব্লিডিং সিতামে কম চ্যাট সিনি তুম থেকদাম লং ওসো জন্ম দেট পেন ব্লিডিং পা কম প লা দেট পেন ওসো হান যদি মগ পাচু বয় পোলোতে আলাং বাং পিরিয়ড সিতামে বা মেনস্ট্রুয়েশন সিতামে আলাং বাং আগ্যাপ দোপ ইনকে নেক্সট ওসো পুস্তামে আলাং আগ্যাপ দোপ ওসো ভাইনিয়াং বং আগ্যাপ বাং ডিং টান প লাপেনকে লাস পায় বাং লা প্রেগনেন্সি আনমা ওয়েট গেন লাবাংকে লামক যদি সিক্স মান্থস আন এক্সক্লুসিভলি পাচু পুলোতে আপাইবাং লাহাই ওয়েট গেন সিটামে লা ওয়েট লুজ পলাসং বং লাপেনকে পিনি কেসো ননসন ডায়াবেটিস কেসো পুনয় হার্ট কেসো পুনয় লাসন থট সি আপাইবাং পিনি ক্যান্সার ওভেরিয়ান ক্যান্সার পুনয় লাহাই কেসো পেনসিটামে আপাইবাং জগপ লা ওসো ফানমক পাচু পুতে
0: চুরলো ডক্টর ধান পাচি পন থেকে পথ তে জংসি মানে ওর সো আপিয়া চুলাং কাদুরে বেন আজক চুলং লিদেট পুলোতে লাবাং সো সো আভান অগপ্রাণ কপিনে আকে সো সন্দুকিমা থান পাচিমা
1: চুলাং কাদুরে তাং হবা লাহাই পুবাংকে কে থেকদাম লং কম বা দোচিত পুসিতামি নিতুম লং আনমাকে বাং নিতুম বাং দি থান দোন মেনকে ইনুত আপাইকে মানে ইমোশনাল সাপোর্ট নাংজি আনজন নিকে

0: First time mother la son ta do. La si la haya mother tum phan mane emotional support pudun paka thandun paka bujai dun paka ko son si osoka che ot nang jima la pen ko son si kapachu nei ma la pen kapachu bang apor ko an mai bhoy kapachu kapachu nang ji la haya bang ako ani si long batai ko an ma kapachu nang ji la haya bang ni tum thandun pen thek long loje la haya pai tum hem dam pen ako apit ka che bang thuke onon ke chulang dolo pulason ansin tum theklong la sini lipudam ji ke je kadure ta ho ke kavidya ta ho pul hai bang ke mane I methang kachi matha la pen ekta ke stress la pen ke hem pen judi support long pulote la hai bang ke avidya ji pusini li matha dam ji
1: tangte nang lipulo osumar kachi ot chulang ke pachu hut tangte la hai bang ko son pen si ke klem nang mang li thani
0: chu next bang di osumar jotmo det pen কে নিতুম ব্যাংকে ডাকে লাসন সিথান অন্য কাজত মো পেন কে উইদিন হাফ এন আওয়ার কে পাচু ফিট নাং পেন কে টেকনিক্স ব্যাংকে পজিশন ফার্স্ট কে পজিশন বেবি পজিশনটা লাংনাং প আপাই পজিশনটা লাংনাং প আপাই ব্যাং ওসো কাছে অত কাইটা একটা কমফর্টেবল পজিশন চোট মানে আলাং থাং কিছু হবে হ আলাং কবি বে পেন্সি পাচুজি বা ইংনি লোন পেন্সি পাচুজি পুটা কমফর্টেবল পজিশন নাং প লসন থট সি ওসো ফানসি তামে বেলেগকে অত দুনটাং হ আপাই চে অত দুন এ দে চে অত হেক থে পু ব্যাং মাথা থে সি আপাই ব্যাগ ফানসি ওসো বাংটা পাচে অত নাং প লস ফিটকে পজিশন দেট পেনকে লেচিং নাং প ওসো ফান আংহু পাচিং কোসি অমক ব্যাং পাচু পাপাং চেং নাং পো নেক্সট ব্যাংকে অ্যাটাচমেন্ট পুলো অ্যাটাচমেন্ট ব্যাংকে ওসো ফান ইটুম ব্যাং আংহু পাপাং কোসি লাসি লা মকাথে ব্যাং দেখে নিপলস ব্যাং ওসো আংহু আলো বিসি লাপেন ল্যাং নাং পো যে ওসো ব্যাং ইং সিপ থেকমা থেক থেমা কাং সিপ থেকে ল্যাংই ফানকে ওসো আংহু পুরা ইং কো ব্যাক আনসি লা নিপলস ব্যাং বা মকাথে ব্যাং আংহু আলো বিনাং জি লা দেট পেনকে হালা লিপস ব্যাংকে দুইটা লিপস আরু মা লিপস ব্যাংকে হং সি দোনাং জি নিপলস ব্যাং আলো দোনাং প লা দেট পেনকে ল্যাং নাং প ওসো কাং সিপ ব্যাং আজুল ডোমা আবেমা আজুল পেন ইং সিপ উন্মা ইং সিপ লা কাং সিপ পেন আলাং বাতাই হিনি বাতাই থম ইং সিপ দেট পেনকে আলাং স আমক লাং জয় প লা বাং ল্যাং নাং জি ওসো ব্যাং বাতাই হিনি বাতাই থম ইং সিপ দেট পেন ওসো ব্যাং জয় প লা বাং ল্যাং নাং প পাই ব্যাং থেক মা থেক থে মা লালে থেক পাকালো পুলোতে মাথা নাং প যে ওসো ব্যাং মকচু থেক পাকালো লা সন সি লাকে জন্ম দেট পেন উইদিন হাফ এন আওয়ার পাং চেং ফিট নাং প বা পিনে সিজেরিন টাং হ বা উন এ দেট টাং হ পুলোতে ওয়ান আওয়ার বা আনমাকে প্রাপ লা সন্থত সি লা পাং চেং পুলোতে ইংকে লা দেট পেনকে এভরি টু আওয়ারলি ওসো ব্যাং হান পাচু নাং প লসন সি যদি টু আওয়ারলি উন এটা থ্রি আওয়ারলি ইনকি 24 আওয়ার্স লং মিনিমাম এইট টাইমসকে পাচু নাং জি লাপেনকে কাপাচু চেং সি কে যদি ফার্স্ট টাইম মাদার ফুলতে মকলাংকে ওয়াং ফিট ফে নিথম বা নিফলিয়া ফিট সি ওয়াং জি লাসি দেখ কামাথা যে মকলাং হবে দেয়ার টাং হো পিনে গাখিল সি পিনাং পো টাং হো চাইন গাখিল পুনে পাউডার গাখিল সি পিনাং পো মকলাং হবে দেয়ার পুলা সন্থাং প্রবলেম গালি ফার্স্ট টাইম মাদাল তুমি আপল নাং চেট থ্রি ডেজ বা ফোর ডেজ অফ হিট সি মকলাং ওয়াংজি লাসি লা সং বংকে মকলাং ওয়াংবে দেয়ার সি ওসো ফান পাচু চে দেয়ার পুগালি লা ওসো ফান বাং পাচু লেন নাং পো জন্ম দেয়ার পেন মহেত কি পুসন উইদিন হাফ এন আওয়ার বা উইদিন ওয়ান আওয়ার কে পাচু ব্যাক নাং পো ইংকে পাচু লেন নাং পো ওসো আনমা কাং সিপ ওসো মকলং ইং সিপ ল ডাক পেন সিগনেল দাম পো আপায়া ব্রেন লং কাং চিল ওসো কাং চিল ল ওসো নন কিচু ফান কে নাং পো পুলা স সিগনেল দাম পো আপায়া ব্রেন লং হা ব্রেন লং পেন ইংকে লা মিল্ক পাং ডাইরেকশন ওয়াং পো যে ব্যাং হান যে মিল্ক পাং রিলিজ নাং পো পো কে মিল্ক পাং ওয়াং পো লাসি কাজত মো পেন পাচু ফিট পেন পাং সিপ লেন পুলোতে তুম থেক দাম লং ল যে নিনি বা নিথম ফিট সি থামে ওয়াং দেয়ার তিতি লাসি লা ফার্স্ট কে ব্যাং আমক ল্যাং ব্যাং থেক দাম লং ল যে ওয়াল ফিট তিতি ইতুম কাল বিতুম সি থামে বা পারক তুম সি থামে থেক দাম লং ল ওয়াল ফিট তিতি লাসি লা স ফার্স্ট কে ব্যাং চেং আ মিল্ক কে লাদাককে অ্যান্টিবডিস বা ইমিউনোগ্লোবিন কান মা ভাইটামিনস মিনারেল সব লাদাক সি দো এডল লাগে কি মেন নাই পুসি পুদাম পো লাসি লা সপট কে ওয়াল নাং নি লা ব্যাং পাচো দেয়ার নাং জি ফার্স্ট কে ব্যাং চেং ব্যাং আসাপ ও এড হু সন আল থাত পিক জি লা সপট চলো পোতে ও সো ব্যাং মো কেসো পেনসিটা মে চে ফাইট উন পো মানে লাদাক সি আং টন গুটে কেসো মানে অ্যান্টিবডিস হুটা দোলাপলো লাসি লা দেট পেন কে আকো নেক্সট মিল

0: মাংস পোম মানে টু টাইপস অফ মিল্ক দইতুম ফোর মিল্ক পেন হাইন মিল্ক ফোর মিল্ক ব্যাংকে ফার্স্ট কিচু পেন কে ব্যাং কে চেংসি কে ব্যাং মিল্ক লা ব্যাংকে মাত্র ওসো ফান নিতম ল্যাংকি জুন সন ল্যাং জুন দেটে লা ল্যাংকাং ইট আল ওসো ল্যাংকাং ইট সি বা মেচজি হাইন মিল্ক ব্যাংকে লা ব্যাংকে ওসো ফান এনার্জি পিপ লাপেন ওসো কে থে কি দিং আলং হেল্প লাসি লা টু টাইপস অফ মিল্ক পাচই পুলোতে 20 to 30 মিনিটস ডিউরেশন নাংজি ব্রেস্ট ফিডিং ব্যাং সো দেট মানে ওসো লা দুইটা টাইপস অফ মিল্ক টালং ফোর মিল্ক টালং পো হাইন মিল্ক টালং পো যদি ওসো হান কাপা চুপিনে 5 মিনিটস বা 10 মিনিটস ওয়েট পুলোতে লা মাত্র ল্যাংকাং ইটসি মেচত পো ওসো ব্যাং থে থে ল লাসি ওসো ফান গ্রোথ বা ডেভেলপমেন্ট করকে নাংজি পুলোতে একদম বা এনার্জি কি পিট ব্যাংকে আফিট সিকে ব্যাংজি লাসি 20 to 30 মিনিটস ইহিন সাইড চুপ লাসন দেট পেন আকো নেক্সট সাইড এখিনটা 20 to 30 মিনিটস লাসন সি এভরি 2 to 3 আওয়ারলি মিনিমাম 8 টাইমস ইন 24 আওয়ার্স
1: চুরোলো ডক্টর লান পাচিরমি পে নাংলি থান পন পন তাংতে নাংলি মেহেত পুলো চেংসি নি নি নি থম আফান আপায়ে তোমা ছুলাং আবেদে তাহাইপু লাবাং সো ফিকে ও সোমার তোমবাং কাং চির ডগক জি লা সো দাকে লাবাং সো সোমার আফান কো সন বেসে কে পাংক্রাং পমা মাতি কি পিদন প
0: লা নিনি নিথম বাংবে দেট তাং হো পুলোতে নিতুম বাংকে যদি হসপিটাল ডেলিভারি পুলোতে নিতুম বাংকে লা নিনি নিথম ফানকে ফর্মুলা মিল্ক পুপু পাউডার গাখির পুতাপু লা বাং পিডিয়া টিটিকলো লা নিনি নিথম বাংবে টিক আনকে আকো অ্যাডভাইস প কং এল ফান বাং পাংসিপ লেন পাচি মিট মে পিন পেন ইংকে লা সনল পুলোতে নিতুম থেকাম লং প নিনি নিথম পেন লোতে লা চুল্যাং বাং ওয়াং পো আপাই বাং
1: তাংতে লাবাং সো ফর্মুলা পুনাং লি কি পুয় বাং লাবাং সো কে চো পেন ও সোমারা তুম আপাই আ চুল্যাং কি চুয়া সন আন আজকং লং ইজিমা
0: ফর্মুলা মিল্ক পুনয় বা পাউডার গাখির পুপু ইলি লাবাংকে আপায় চুল্যাং আনকে লংলে আথেমা লাদাকে আপায় চুল্যাং লংকে দো আংটন আনমা কে দো ইংরুট ওসো কে থে কি দিং ফান আনকে লাদাককে আবে লাসি লা সপটকে নিতুমতা রিকমেন্ড মে লাসি লা আপায় চুল্যাং ওয়াং বেটিক উপায় বেদে ল কোসন লপা চুল্যাং লা স লা নিনি নিথম ফানকে লা স হুৎসি লাসি পাছো চট লা সব ফিট লা চুল্যাং লেকে ব্যাং ল পুলোতে নিতুম বাংকে লা বাংকে স্টপ ল কমপ্লিটলি স্টপ ল আকো অ্যাডভাইস তুন প আপাই তুমফান বা প্যারেন্টস তুমফান আনসে তামে যে আনপালকে লা বাংকে পাছুরি নয় আথেকে নন স্টাডিজ লং তামে ব্যাং ল যে ফর্মুলা মিল্ক কিছু সোমালকে মোকে থেকে দিং হুট হাইপারটেনশন পেন ডায়াবেটিস আরিক্স থেপে লাহায় সোমাল লা বিহেক আকোকে জয় কে প পাছো দেয় এনতা মোকে থেলোতে হাইপারটেনশন ডায়াবেটিসকে লং বাং স্টাডিস লং বাং লাবাং লং লক লো লাসি উন আনকে রিকমেন্ড ল যে লাবাংকে পাছো চে দেয় সিকে মেজি
1: চুরোল চুলাং কিছু আহক কাবে পেন কুপিনে আ কিছু চেমান থেক মা আপাই লাপেন আসো ফান
0: চেমান থেক চুলাং কে চু আহক আবে পেন কে সো চেমান ওসো ফান্ডা থেকলাম লং জি লাপেন আপাই লং তা থেকলাম লং জি ওসো বাং পুনয় চুলাং যদি কিছু পাচু পাকাকে বা মহেত কি পুয়াসন আংহো আলো তামে লা কি নিপুলস ব্যাং তামে আংহো আলো দাম পাকাকে তাং লাহাই ল পুলোতে ওসো ব্যাংটা ইংসিপ ঠেকথে ল ইংসিপ ঠেকথে জয়নে ওসো ব্যাংটা কাংচিল ব্যাংকে মেমে ল আপক ইংক্রাংক্রে ল লাসন সি লাসো ওসো ব্যাং থে ঠেকথে রেক জি লঙ্কে লাক থে ঠেকথে রেক আর জয়নে আসন আসন আকে সো আছে থেকে ব্যাংন ইয়াকে সো পুস্তা মেট লং কে লং আর রিক্স থেপিক বা আসন আসন আকে সোদ ও কে লং আর রিক্স থেপিক লাসন থট সি লা আপাই লং থেকদাম লং জি তুম চুল্যাং বাং এট পেন কং এল বাং যদি চ চুল্যাং চুঠেক পাকা কে দেট ল পুলোতে আপাই বাংকে লা স আচুল্যাং কে ডাক মাসি অলরেডি স্টোর ল ইংকে লা যদি কং এল চুচে পুলোতে লা বাংকে তুম কালবি পেনলে চুলে কে লং বা ব্রেস এঙ্গজমেন্ট লা কে লং আর রিক্স থেপিক লা দেট পেন কে লা পেন যদি চেপা মেদুন দে পুলোতে মোলাদাকে ব্রেস অ্যাপসেস চেপলাং দেপ ব্রেস অ্যাপসেস দেল পুলোতে এঁকে লাগে সার্জারি চিকুড়ি নাং কক পোলাকে লাসি লা চুলে কে লং পুসিতা মে কে লং ল পুলোতে ল্যাংকার অম পেনসন চে মাই পেন লা আনমাকে চে সল ঠাই নাং পো আকে লা স কাছে সর আগা খেল বাংকে পাচু নাং নিল সোফান বাং
1: তাংতে নাং লিথান নাম ল চুলে কে ল তাংতে লা সো পট বাং কোসন বেসে কে ছামান লা নাং লিথান পেছে মি ছিমা
0: চুলে কে লং লাকে ঠেকদাম লং ল আপাই কমন প্রবলেমস ওয়ান নে মাডালস তুম তামে লা সো প্রবলেম পেন দাং নি তুম লং আনসে তামে বাং ঠেকাম লং ল নি তুম লা সো পট কে

0: ইসনকে মক পাচু পাকাকে উসো লেট্রিন বা অ্যাটাচমেন্ট কুড়ি পাকাকে সেকেন্ড ব্যাংকে আপর পেনন মহাত আস নিলিগিপু এইট টাইমস পাক পাচু নেই মিনিমাম লোলাকে এইট টাইমস মানিকে বাতাই হিনি বা বাতাই থম পাচু ছট পিপল লান বেট পুলোতে উসো থুলঠে ডেটকে ফুটা দুটো ইংকে ডেট ব্যাংকে থার্ড ব্যাংকে কাপাচু পাং চেং দেল মহাত আসন উইদিন হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার সাং বং পাচু নাই পাং চেং আছাক তুম থেকাম নং পর নিফ্লি নিফোন তা পাচু চেপেন লাং লাপেনকে মানিকে পুজি কাপাচু লোতে সো ও নে পাচু এ পুতাম দোজি লাস পাচু চে দেট লো পুলোতে এংকে লাকে কে লংকে চেং লো ইংকে লাস পট পাচু চে দেট লো পুলোতে লাকে ডাক স্টোল সন সে দোকক পো লাস চু চে পিন লাস পট চে স্টোল বম লো পুলোতে এংকে লাট পেন লো পুলোতে এংকে চুলিয়ে চেপলাং লো
1: সরল ডক্টর পাচিনি পন থেকে পন তংটে আপায় তুমবং কুপিনিয়া কেসো দুকক পুলো তংটে আউ সো ফান চুলাং পিমে মা
0: পিমে কেসো নন আমাত কে থেকাম লং কে কেসো কিউন এ তাং হ বা সিংজাম পাসি ই পুয়া সন সন কে লাসন কে পিমে লাপেন কে মানে টিবি কে লং তাপাই তাং হ মানে

0: pen ke moklang kave tet asonta chi filji ba moklang kompik asonta chi filji la se main ke emotional support la support bang nang pik family support ke nang vek ji la pen ke kaita encourage nang ji madal phan je thang the nang thek ji nang un ji la son bang encourage nang ji la pen ke moklang sitame wang ji komre do ji mohat ni ligi puson 3 to 4 days apit si ke cheng si apai tumbang ke ke wang ji la son thot si cheklo e chon abang ke komre ke wang ta theklong ji inta la so fit lo pulo te la bang e normally wang po inta je komre ti ni ke wang pu si powder ga khel tang ho ba formula feeding si ne pi bom chulang komre pupu la si la bangke avoid nang ji un ansitamit first 6 months kachot mo pen cheklo jon trok an ke matro apaya chulang si pichot nang ji la pen ke chulang chuleno somal han thegram long ji ani si long batai ke ba batai krep ho an ahi ke jang dokok ta thet la bangke thang ka phiri mimial alam kali la si la dake ahi jang putame thang thelo pu chulang bang continue pa chubom nang po la det pen ke chulang ahut pen nitum long isi problem pen wang wang la mok chuka ko somara paitum je chulang kom re oso ni oso the the dalo pula so problem bang dopik la si la sona paithan ni than pang tung ke je mathanang ne matro ke lang nang ji ke thom holmu fast pang ke oso bang chulang chu det pen 2 to 3 hours mek jang ma jang je det pen ke ani si kapi ing bang 6 to 8 times domave la pen ke thal pang ke osomaltum kachot muhut ko an ma vet la pen bar hi bom lama vet ong bom lama ong ema la bang lang nang ji la ke thom tal me sob do et pulo te thang sung se chulang ke adequate lo
1: chiro lo doctor nang lil an than pachir mi te thek apon tang te doctor ilitom penangan ke breastfeeding mate osomara phan apai chulang ki pi ke nang sot abothak chingki thanong lo lasi piniya bangke lapan elitum chechupura thamjer bangke inton ponekna chirolo doctor rangli lana saike ong hang bong pen aporong chipi pen kenang sot alam ke pachini pon thega po lasi ge chit doctor rangli phan suri suri kardom pachri gla
0: kardom thank you
2: lapana ponatum julang pa jupen ozukong erla pen apai bani panta ale po alam putak Dr. Indira Tiran Pilapan, Sengkan ke Mingti Piyangpong, Jiu Jipot Arjui Glong Tang Lo. Lapan si, Ok Pranjan Meki Kang Tonek Lo. Laki Akai Shifani Tifo.
3: Kardom, Rosar.
4: Kardom, Kardom, Besang Ho.
3: Nali ki Sai Klem, Lok Bujo.
4: Oi, Lapula Jo.
3: Nali tomorong ke arong asar pen masi thur jo masi arong klar igare lole
4: oi ti jo chepung ke dono dak ke ho
3: mi piglo ro asar o chinam ta nili gar julo nali tomorong ke kar biang long bang pen ke klar na arong amen pen nong ilong dun busi bitar julo
4: nali tom ka do ka ve her jumelo jo
3: mi piglo ro asar nali tomorong ke amen pen cheton chidlo rong kang thir কপাংঠি রাসাই কি আর্না মাসাইল লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশন তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দুনাই
5: লবাংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথি কুলা লাপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংঠির এট লোনা
3: লাসি মিথাং ইং থির জিরলোতে জুতাং ইং থির জিরপো
2: লকে আকাশ বানে দিপো নন আর্জুক সিনাং ইংলিশ আলোন আজাই ম্যাক ইংলিশ আলোন আজাই ম্যাক লং প্যান আপ্রাং চি আর্জুক সিনাং গেরি বারলো কেলুনালন আলোন লামতে লাভ ওয়ান্ট ওয়েট তদাংতে আর্জুক সিনাং

0: ইংলিশ লোন যা মেঘলা পানসে কান্ত নেগল লাকে আকাশ বাণী ঠিফু
1: সকলের বাবে সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যাঁ তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো
1: এতিয়ালৈ এই যোজনাত 9,50,00,000 অধিক লাভার্থী জড়িত হৈছে। যদি আপুনিও 18-40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেঞ্চনৰ সৈতে যোজনাৰ 3টা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ সৈতে যোগাযোগ কৰক।
0: লাকে আকাশবাণী ডিপু ননার যুগ সিনাং টকলাং আজাই মেঘ টকলাং আজাই মেঘ লং ননাল তোমার যুগ লং পনমালদম পিনিকে হিন্দি দিবস লাসে বাংসুয়ারনি পেন পাইতন হনসে হিন্দি আলামাকেনাং সতা ফুটাক তেনজিং তিরলা পেন হুটবাং হারমোনি বিয়ং পং চিহু চিপুট আর যুগ সিনাং
3: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও কার্যরা তোমান আফান কার্ডম পাইজিরল কার্ডম নন লিরমিয়া কাইহুদ আলংটিন স্কুল সিটামে ইংলিশ মিডিয়াম পামান লাপ পেনাজক গভর্নমেন্ট স্কুল আলং আন কে চেং পেন ফ আং দেং আন হিন্দি সাবজেক্ট আবাং চার্লি পন লং লিরেট আজক থ্রক আং দেং আন কেলে লোটে হিন্দি সাবজেক্ট অসমারা তুমফান সুং পিক লাপুসন নাংমান দেট প্রাইভেট স্কুল আলংকে হিন্দি সাবজেক্ট লং দাপ্রাং বন্তা কোয়ান মা অসমার তুমফান কাপাচারলি নাইজি আনিংগে পারুং নাংজি লাপুয়ান আপি আপো তুমবাং আনিং পারুং দু থেকে দেট আসনসি থেকলং পিনি লাহাই হিন্দি সাবজেক্ট আফান কোয়ান সে কেনাং সৎ পি নাংজি মা লাহাই আপু থাক চিংকি জিথান পঞ্জি আফান স্টুডিও লং চোফা পন্দো কাচোফা তেং পেন আলাং লিস্টামে নাং পালি গেল নন স্টুডিও লং সেদল তাসি আফ্রাংসি নংলি ফান কার্ডম সার
4: কার্ডম
3: আলাংলি আমেন লাকে সার তেনজিং তেরন আলাংলি লুরু লাংসো এমি স্কুল লংসি হিন্দি সাবজেক্ট থানবম আথান বাং এগুলো লালো সার কিচেংসি নংলি ফান কার যুজিকে নংলি কায়ালামো

0: শিক্ষা পদ প্রবোধ পদ এঙ্কে বিশারদ পদ প্রবীণা নিলিজ পাতাং 2015 আনিকা এঙ্কে লাপু জেনারেল বাংটা নিলি বিএ তাং পুটা মাসিলা দা পেন মাসি নিলি পু বাং গ্রেজুয়েট ল হিন্দি বাংটা আমাসিলা লাপুটা এঙ্কে গ্রেজুয়েট ল মাসি লাপু সনসি নিলি
1: নন মাত নাংলি কে ডোবামে কো ডাইং
0: নিলি নন মাত বহা ডোবামকে চিফংসে লুড়াং সুদিফু দাসি ডোব
1: নন নালে পান পুথ নাংকার জুজি গে লাহ ল নন মালম লা গভর্নমেন্ট স্কুল আলং চার্লি সোমারা তুম কুপিয়ে পসি হিন্দি লাপান ঠেক বাঙা বৈ দেলা লাপেন কোসন সি লাহায় সোমারা তুম পান হিন্দি সাবজেক্ট ফাউন্ডেশন লেভেল মাতে কে চেং পেন পাঠে গঞ্জি
0: লা বাঙ্গে কালাং ল নাংলি নাংকার জুস্তামে হক ল ইলি তুম নন বাঙ্কে নিলি সি পুই পো বাঙ্কে লাহান ল গভর্নমেন্ট স্কুল এল পি স্কুল বাং নিলি জংজুম পেনকে মা থাবা কি পুজি পকাল ল ইসি হালা ফাউন্ডেশনস পোলো তাংতে হালা ক্লাস ওয়ান পেন পিডের সন্তে মিশন জিমাপু আঠেকা প্রেগা সাবজেক্ট সামিল পছন্দ ক আমার নন ইসি শিক্ষা আকটাম ফাটাংতে সুমারটম নাকে ঠেক ঠে বা সিলেট আসন সিমান দেল কাচারলি বা আনিঙাঙে দেল লা বাঙে ক্লাস সিক্স পেন শিলং রং পুয়
1: কালা
0: আসি লা মাংস গভর্নমেন্ট তুম সামে লা হালা কা প্রেগা সাবজেক্ট তুমলে হালা ক্লাস ওয়ান বা নার্সারি লসন কি পিছন থাকছি হিন্দি দে সি কম্পালসারি লসন পিপন দে রসনতে মিশানি মাপু নন বাং ইসি বা শিক্ষা আগে লোল ক্লাসিক্স পেন লং পো এঙ্গে লা সোমার তোমাকে ইসি আর নিঙ্গাং টাং টাং লসন দল
1: কালা
0: আমার সে লাহাই সোমার তোমা কাচার লিফামে আর নিঙ্গাং ওয়ে দে আমার সে লাই সি বা ইসি সব সব শিক্ষা বা কাতিকু সন্দ ক
1: হিন্দি সাবজেক্ট তা ইংলিশ সাবজেক্ট সন্দ পম্পেন আং লিপু
0: কালাং
1: এবিসি
0: কালাং
1: 1 2 3 পুজি
0: কালাং কালা
1: লাসন সি লা আ আ ই ই লা পেন কা খা লা পেন মাত্রা লাহাই ঠেক ঠেতে রিডিং মতে লা লাং ডিং পেন পু ঠেক ঠেল কাসি লাহাই আ আ ই ই লা পেন কা খা মাত্রা হাই কপা ঠেক জি ফান নংলি কুপিয়ে বিডিসি থানজি রেডিও গার জোরা দম
0: মেসেন লাবাংস নংলি না কাজু মে মে পিগলো লাবাঙ্গে নিলি নন সামি লা পুসং সি নিলি থানবো আঠে নিলি তা নন এম ই স্কুল সে থান মতে দি লাসে লাদাক সামি নিলি হেলা ক্লাস সিক্স পেন কে লং দো আমার সে লাহাই সুমার সন বিদি বেশি পা থাকব পোলা পছন্দ লা সন পোলো তাং এলি তুম হালা এলি তুম ইংলিশ এ বি সি নি গেলি তুম এ টু জেড আঞ্জং সে এলি তুম ইন বি দেড় দি পোলো তাং এলি তুম কাপড় হি কে টক লাগে হেলো ইগল কাপড় হি লাপেন থু দোলা লাহাই কে থে গে এলি তুম ফার্স্ট কে চেংসি গে ইন ইঞ্চি বি নেই এ টু জেড আন লালে তে নাংলি বা নিলি ইসলামে জাত পেন্দা জাত তাইলি তুম পুতে টক টক একটে পড়ি রে পুরে একটে লাসিলি তুম এ টু জেড আন যোন ইন ইঞ্চ বি দেড় বাই হার ডেল উপলং তেলি তুম উন কাপড় হি পনন কে টক পনন লা সন এক থাকছি হিন্দি লং ইসলামে দো হাঁদাকে ও আই ই পুদুজি মাত্রা দুজি লা সন সে কখ দু নেই লা কখ দুজি লাসি হালা বাংস ও আই ই লাপেন মাত্রা কখ লাকি থম হর মুজং সিলি তুম বাই হার ডেট ইন ইঞ্চি বি ডেট লু পুরো তাংতে ইলি তুম কিসুং জি মাসে লাভে নিলি লাসি স্কুল হেমদ পুরো নাং তুম জং সি হিন্দি জং সি ঠেক নাং জি পুজং সি কামা থা দো আকি মাং দো নে ঠেক বেগ নেই পুরো তাংতে লাকি থম হর মাংকে ইতুম ইন ইঞ্চি বি নেই মানে বাই হার ডেট নাং জি বিনি পিনাস ইতুম ইডি লা ই টু জেড ইতুম ঠেক ঠে পো তেলি তুম ইংলিশ মানে মেন চেতক একটে পড়ি দেখতে লা সন একটা সিলি তুম ক খ ওয়াই মাত্রা বাঙ্গেল তুম ঠেক লক আমেক বাং ঠেক ঠেক নি লালে তে তুম স্পেলিং পা ছু তাহ কাপড়ি তাহকে লাগে তুম লাগে উনবেগ লগে লাসি নন রে চুনিগ্রি বে লালো আনু তিন সুমার স্তামে বা আয়া গার্জেন তুম মাস্তামে লালো সুমার মানছে থানি যে কিছুমান সুমার বা গার্জেন মান ঠেক লং বাং লগ পানি লং টিউশন তো আজি হালা ইংলিশ মেন পাত্তাও রঙটি লা বাঙ্কে নিলি পুলো সুমার ফান কিছুমান সুমার লাসন ঠেক লং ল ইংলিশ মেন শিতকি সাপোজ হলা ইসি বা হিরজির বা পয়েম দুই কবিতা দুই হালং তা বের পেয়ে ইংলিশ মেন শিপাতক দেটি আসি নিলি পুলো যে লাসন যং শিতকলো তে লসু সুকি পড়ি দেখতে লো
1: কালা
0: জং সি পা ঠেক জি পড়তাং তে হালা বেসিক মানে কি চেংসি ক খ ওয়াই মাত্রাং সি পা ঠেক দেন লসু সু পানে লা পুতকি নাং নিলো মমি থাং মাসি ঠেক দেট পলগে
1: কালা
0: পুসি নি কিছুমান বা গার্জেন মানে থান লাকেলা ইসি পয়েম পুরি ঠেক চটপো
1: কালাং
0: লা কাপ্রেক পুলোতে লাগে চলাং তো ঠেলো লাসি লাসো বাঙ্গালি লাসি নিপু কে থা না তোমার তাহলে ক খ ওয়াই আলা মাত্রা বাংলে পুরা কুসনা পেন্সি লা বাং সুসু পানি কি পাথে হাল বাংলে মা থানোট পুসি নেই কি সমান আথান বাং বা আর গার্জেন মাতা সন সে গাই দিপি লাসি ইলি তুম লাহালো ক খ ওয়াই মাত্রাও সে

0: পুরো জয় লুলো বাই হার্ট এলো পুরো তে কিছু ভাবেই পুষে নিলি মাথা দা আতে নিলি মিথা আমার এক্সপিরিয়েন্স পিনা লাভাঙ্গে আতে নিলি ক্লাস টেন লং মেট্রিক লং নিলি জেন টেন আদি নিল সামে নি পিনিয়ার চিন সুমার ফান এ মেঘলে সামে লাভাং সো হিন্দি সিনিলি থান বম লোক
1: লালো ইলি তুমা খে তুমা গাই পেনা কি হিন্দি নিং কে হ্যাং বাং আবে
0: কালাং কালা
1: সামে নাং লি বাং কে কোসন বেন সিলা হিন্দি সাবজেক্ট বাং হলা সুহুত পেন নন আন সামে নাং নিং কে হ্যাং এ মতে লা সো বাং কে চপথেক
0: আহক ল নাং লি পুতা ইলি তুমা খে কালাং কি অং দু তো বা ইলি তুমা খে দু ঠিক ঠিক পোয়ে নিং হ্যাং দুম তো সামে কি অং দুং সিলাং নাং গো অপাসে কি অং দুং তুই কালাং নিলি তো বা নিলি পাবো নাংলি না জু নাংলি কোসংসি নিং হাং লোপে নন পুতা আর নিং হাং বালা সংসি থান বম কালাং নিলি হাং শুধু কোসনে নিলি পুনুটা হিন্দি কোন লোপ সংসি হিটিয়া দম ল আহলা সোয়াবি তো দো পলনে বা ই মিথাং নাই নিং হাং দা লপুয় আথে নিলি মাথা ল হিন্দি বা স্কোপ থেপে
1: কালা
0: আথে নন ইলটুম থেকলং ল নন কে নন পিনিয়ার নিকে কম্পিটিটিভ আকাই
1: কালা
0: এপেন ইভেন আই লিটুম জংসি হিথিলে দাম পন বা কাপড় কাপড় পেলে লিটুম চিঙ্কিটা লাভা কেন সল পুয় এপেন কি চিঙ্কি এল আলাম না পেন কি টক লাভা আকো কাপড় দুটো আমার সিলা পুট নিলি এলাম নিয়ে ঠেক চটকালি আমি কে চলাং ঠিক নি লাপেন বাঙানা থান ঠিক নি জলাহাই পেন মাথা দাম সে নিলি হিন্দি আথে লিটুম আদেট বা ভারত আদেট লাপসোনা লাম দা আলাম পিনা জ আসি নিলি লাহাই মাথা দাম সি হিন্দি বা কেন সর লাপুয়
1: ইলিলা ও কিমি ও সমার তোমাকে হিন্দি বাং পম্বে দালি তুমি যে থানল কেথেক বাং জুম পিক
0: কালাং
1: কানিং জি কেথেক পিক নো লম সমার তো
0: আও
1: মন্দা কেটো কেলাং বাংলা পা লাই দে
0: কালাং
1: লাসি ইলি তুম আকাং তুই আং দেং আন্দাম জি ইসি লাম রং লি সিটের জং সি টক ডং জি বলতে হিন্দি কে থেক বেক নাং পো
0: আও আও
1: তাকে হলা সো ডিম লং সিটের জং সি জে পাপা সঞ্জি পতে হিন্দি থেক বেক নাং পোলা পেটে সেন্ট্রাল স্কুল অলং থান বাং বসে আমি হিন্দি কে থেক বেক নাং পো
0: কালাং কালাং
1: লাসিলা সো বাং ইলি তোমা খে তুম জুম পিক লাসিলা সো লং কুপি ল নাং লিগে পুজি
0: ইলি তুম আহক ল নাং লিপু জং সি লা সি টে তং পম নাং লিপু ল লাই লং সি লি তুম জং সি এক্সাম পিজি বা উন্ডেট পেন ফিটা লি তুম আথে সি টেট এ লাদাখ মালে লি তুম এ পয়েন্ট কালি জং সি লং ডেট কাপড়ে গা ডিম দাম নাম কংসি লাসি লা হিন্দি বাই গেনাং সর ল লাসি লা সো বাং জং সি তুম নন ওভে কে মিয়ে তুম আফান নিলি হিন বেন সি থান তুম লাল নাংলি তুম হিন্দি ও বাং কে লি তুম আকে নাং সর লুপু মাথারা আনু তিন পি পো তুম সামে লাবংসু মিথাং মিথাং জং জং সুমার পান সামে এনকারেজ বাং পিনি ইসি বাই নিলি লাল ইলি তুম নিলি তুম ইসি দো নন নিলি তা পামো চান এলো আপ্রাঙ্গে দাম তাঙালাম তা আসাম রাষ্ট্রভাষা প্রচার সমিতি পো লাবংসু সেন্টার আবাঙ্গে আপ্রাঙ্গে নিলি পুনু সি সলাই লোলে সামি নন বাঙ্গে আলা নিলি পুনু বাং রেটিয়ার ল বা নিলি ফানসি নাংলি নাংলে সলাই নোলে আমার নিশি সলাই ল সলাই মানে সে রানিং ললা পেন কানে সে পেন ফং সিলি তুমলা এক্সাম বাং কন্দা লাসে লাবাং সো আবাং তা নিলি পেন নাং অ্যাওয়ারনেস পি ল স্কুল স্কুল দাম সি সোমার বান থান ল ই তুমি হিন্দি কে আকে নাং সট লাপেন থু হিন্দি এক্সাম পিপ লা সার্ভেট লপু ফান্ডা কালে লা সো সার্ভেট কে তোমা আবিলু দো প্লাস আবিলু চলি নাং ঠেক নন কি ফ্রাঙ্ক বাং জিলা আঙ্গা লাগে তুমি কে নাং সট ল আসি নিলি পুলো পিপ সি লি তুম নন কার বিয়ং লং লাং দাম থা এজুকেশন হিন পুন কাপড়ে কাপড়ে হিন সামি ই তোমা খেয়ে বাং খে নন কে পা ফিউব সে ঠেক ল স্কুল টিলে দাম তা লা হিন্দি টিচার এসি লাম তো হিন্দি টিচার পাবাং কে ই তুম খে বাং খে কাবে সিকং লাসি নন পেন লাদাক নাং তুম স্কুল লিং ল হক ল দুনবম দল পু এক্সাম পিন বম আপে নিলি লাদাক ক্লাস পাদো সানডে সানডে সি পাদো স্যাটারডে সানডে লপুল হ্যাঁ লাসি নিলি ক্লাস পিব লাসি লা নন ওবি মিটমান লাসি নন দা বাং দামে লা নন ধু বাং দামে ল জুলাই চেক ল সিদো নিকান বাং তা এপেন লা নিলি লা অক্টোবর সেকেন্ড উইক পেন লতে পথত আকো এডমিশন চেং পন পো কো ক্লাস আদুদু পো লাসি নাংলি তুম জংসি আনু তিন নানি দা ঠেক নং জি হিন্দি ঠেক নং জি এপেন হিন্দি লাগেন তুম আকনাং সট বিনং পোলো তাংতে নাংলি তুম বাং নন এপেন নিলি ফানসামে না জুতামে নিলি সামে ঠেকান বিদি সুরে তামে নাং থানুন পো লাসি ওবে মি তুম লা নন গে থুর মি তুম বাংলা কে নাং সট ল আঠে লামাং ঠেক সামি কে টক লা বাংকে লা বাং সবসু কেপা ফিউবসি থাকলো
1: কালা নাংলিয়া তেন হিন্দি সাবজেক্ট কাচারলি সি কি জয় মা মতে ইংলিশ সাবজেক্ট কাচারলি সি কি জয়
0: লা বাঙ্গে নিলি পুই পুরো দাংতে কিসুং রে কালি হিন্দি কাচারলি টা ইলি তো মাঠে ইংলিশ

0: চার্লি পেন হিন্দিকে চার্লি পু কাপাংবার দাম লোপলো দাংতে আঠে ইংলিশ লিতম পামুর তাচে থানে লোকে হালা ফাউন্ডেশন কোর পেন লিতম গে পিল হালা কি চেং মেদা ই ই পি পো না হালা সি বিসি পাপরাঙ্গে বলে সোনা থাও সেলা হিন্দি তেল পোষণ পোতে আকি সুং মাসি হবে আঠে নন নীলি জং জুং জলে নীলি পামু দা থানল নীলি মেট্রিক পাস জাত মেসে চার্লি সামি নন সামে নীলি থেকে উপয় কালি পয় ফে সামে সুং ওই কালি হিন্দি সুং উপয় কালি আঠে আলা আপামু থানে লোকে মাত্রা ক খ লালে বাইহার দে লুপলতে কিছু মসি বল
1: পম্বে নংলি পুপন ল নংলি কোচিং স্টামে পিপন বন তংতে লা বংস কোচিং এ পুথা নংলি থানজি মা কো ডাকসি থানিক বম ল লাপেনতে কমেন্টু আছে ক্লো কমেন্টু হোছি লা সি কোচিং বং নংলি তুম থানপন বম মাতে পিপন বম ল লাপেনতে জংসি লাসো কোচিং লং জংসি হিন্দি যে পাঠে টুং ফান লাসো কোচিং লং জংসি বাংজি পুরোতে ফর্ম বাং কোনা সে লং
0: লা বাংকে পামো দা থান ল নিলি লা সো কোচিং ল লা হিন্দি এক্সাম ল লাসো বেনসি নিলি পাচিরা ব্লক ল আঠেলা ডাকে নিলি তুম থান বন বাঙালা ল লা বাংা কোচিং নিলি থান পামো ল স্যাটারডে সানডে সি থান ল লাগে লা বাংা অক্টোবর বেনসি চেং বন পো লা সেকেন্ড উইক লাসন বেনসি নিলি তুম পেন আ ফর্ম বাঙা নিলি লং বেন দা লংজি পেন দা গো বয়স পেন লেচ কন্ট্যাক্ট দা হাডাক্ত ল গো বয়স স্কুল লং লাম দা আঠেলা ডাক নিলি তুম চিকন চিংকি চে থান ল বা মমা লা নিং হাং দো তুম বলাং তে হাডাক পেন দা ফর্ম লং ইচে
1: পাম পেন নাংলি পুল জংসি লা মাত্রা লা পেন্টে লা ও আ ক খ লা হাইং থেক থে পুলতে ইলি তুম হিন্দি বাঙ্গে কেচা পাঠাই গি ফান সুং
0: সুং পিক সুং
1: সন ডাক থাকসি ইংলিশ এটা মে এ বি সি ইং সি থেক থে পুলতে তুম বাচা পাঠাই গি ফান সুং পিক কালা তেংতে প্রাইভেট স্কুল লং সোমার টুম বাঙ্গে কেচেং লং মেটা লং পন পন
0: কালা কালা
1: তেংতে কুপি পন সি লা ইলি তুম সোমার টুম লা হিন্দি বাং থেক ওই দেলা নাংলি লা সো পট বাং বিদি থানজি মা
0: লা বাঙ্গে লা লো পামো পো সন সি ইলি তুম বাঙ্গে লা লো কি ই লাম দা লা ই কি দা লা গালি দেত পমাত এঙ্গে হালা স্কুল লং দা পামো সন সি কি অংডুং ইলি তুম কারবি কে তুম বাঙ্গে লা কি অংদো তুম বাঙ্গে লা গো মেলং সে চুটয় দুন পুতে মা এঙ্গে হালা দা কেলা কি চেং মেনা লং লা দেত লা পুজো এঙ্গে আভিয়ান কি লং এ সেলে দেত নন ইলি তুম দা পু চে থানং পো ইলি মিথাং দা চি চিনি ল কে দাম তাং তা আভিয়ান ই লালে কি সুংলে আখড় গো সলনে লাগে তোমায় নাং সৎকালি বলে পছন্দ মানে খেকলা পছন্দ কে আমার তুম খে বাংলা পছন্দে নন্দালা সংসে ঠেক লং পাফি পছন্দে আসি নন বাংকে নীলি পুই বাংকে সোমার তো বাংকে সোমার লত এলি তুমলা পিয়ে পো বাদে গার্জিয়ান তুমলা বাংকে সোমার দমান ইসি বাংকে চিঠান চিমুম নেই আথে মানে এলি তুম বাংকে নন কে পাফি পাফি পিকে সংসে ঠেক লং নীলি লা হিন্দি হিন বাংকে আঠে নন কে দাম তাং সামে নিলি ইনু দা ফান চিংকি লং ল হালা বাং কে নন ইউপিএসসি পিজি পলাম দো আমাং ইউপিএসসি পলতে আলা লাগে নে লিলো জেনারেল কে চালি কে দুল সনিলি পাসে ফোন অন চুকরে ওসার নাং হিন্দি নং থানি মা মানে পুরো কোসন না কোন না চালি এম এ কোন আলা ইউপিএসসি পতে দুলো মতি আমা সিলা পুসন দুলা সিনি চোলা প্রাগমেন চালি দে এ প্রাগমেন সন্দেল স্যার লা পুসন দজো আসি নন বাংকে নন লিতুম কে বাং জেলাং পর বাংকে ইতুম লায়ং সি আকে ঠেগাবে ইপরতে লিতুম শিক্ষাক বাং থে তানজি আসি নন ওবে কি মিতুম নন কি থুর মি সমার নো ভান নন কি বাং জেলাং তা নি লিতুম অ্যাওয়ারনেস দুজি আলং লং স্কুল ভিজিট করি জি কে দাম তাং দান লিতুম দাম ল মেনান সে স্কুল দাম ল কপ্রে কপ্রে তে স্কুল দাম ল সামে নি লিতুম দলা সি টিম টিম দো ইকলেম রা বরি হেডি লা বাং সবসু নি লিতুম নন চিং কি চি থান বম লা
1: লালো স্যার এলি তো মাখে চিনি ল বেনান কাচারলি তো মতে আপিয়ে পুরুম দা চিনি ল আকাং টু ইয়াং ডেং মতে লা সেন্ট্রাল গভ লং ইয়াং সে সন পিনে আওয়ার সাইজে পালাং নন জি কম্পিটিটিভ এক্সাম হাই কালাং জি বলতে হিন্দি কি ঠেক নাই কা চিনি ল ওই ফির সে টাইমে কে পাংক্রে দো কক টি কুপি পল স্যার লালো
0: কা পাংক্রে দো কক পলাম গেলা ল স্যার আঠে মনে এলি তুম গেলা ল ইসি ব্যাংক পুদাম দেখে সেলেট দো ইলি তুম চে বড় ই এ মতে চিনি কি চিনি লি তো কে চিনি নেই পয়ে গালে সামি চে বর ই বাংবে পেন কি জুই কে দাম লাপো বাং সেলি তোমার বেশি চিহুং রং মতে লাসো বাং লি তুম ফোকাস কেটে লাসে নন ওবে কি মিটুম নাং চিনি বম লো ঠেক বম লো লাসে আখা লো আলাং লি তুম নন কে বাং জেলাং বাংকে লাই তাই লাই সি নাং সত আলাঙ্গিস বাদাং তে আলাম পো মাথা পেন সে হিন্দি ফান্তা বর ই বসে
1: পেনাং আন আসম মার্চত কে লো নন বাংকে পেনাং আর তুম সেটামে বা বাঁখি তুম সেটামে ইলি তুম কার বিয়া সাবজেক্ট নন বাংকে নাং চার্লি দুন বাং ডোপিক বন্ধা কবি পশু ইলি তুমলা হিন্দি সাবজেক্ট বাং নো আনতা ইলি তুমা খি তুম বাংলা পান আকাং টুং

0: bangso vidyalay la bangso school la long wai no nangli tumyong se mithang mithang somar do man hindi bachali ning hang pul tangte la dak kachali yawar side lo
1: ta
0: benili tum dak basic pen sithan non ta parichay ke ak bc lo itum general la pu school ben le pang paradam lo tangte parichay ke class 6 kitab lo la pen tu la so penako la pasel lo pulangte prothoma podo prothoma bangla ke 7 la pusol lo poor general belay tum bang bardam lo putangte la so pen pi provisika podo provisika bangke 8 la so penako probut pote lage 10 la so penako du thulang visharat podo visharat bang high secondary la engi ki jut si bang probin podo probin bang lage degree ang deng la sila bang so war sai no 3 mata than lo labang so war sai do lo la sinang li tum mithang mithang somar phan labang so hindi thek nang ji pul rang te dak wa ing non go boy salong humri non la pen contact number da dak do ji la pen unang li tum la port admission na non plus ni tum da every study sunday ke than pon po la si up to degree an ke do lo a khel lo dam lang ne lo no na bang ke e tum guwahati dam nei to ka prega dem lo in tum mithang dipu mata go boys high secondary school long sinil tu dak si than pon bom yong se la le thek the bolu li tumi si ba ke kati kuk lo ade tumi li tum dak det ke li tum hong se barang ji polo dang te labang so subject ke li tum ke the ga nang solo ke ning ji chol ke thek nei ke li ke tok pen ke lang ba nge ke nang so
1: hindi a samje ga puthak nang li long pen penan nang chini dun lo nang li se ta me ka chini an la pen de ko son pen si ka charli nei ma la so puthak se ta me nang li than pon lo li de ka jura tum phan লাপেন তেনা কাই কে এলি তুম লাম কানিং জি থেক চট কালি হিন্দি সেটামে লাং থেক নং জি টক থেক নং জি লাসু পুঠাক সামে নং লিহিন পেন থান পন ল রেডিও কা জুরা তুম সামে পেন আনং চিনি দুন ল এলি তুম আপোরা লাম দো পট কে বাং জি লাং আনি সামে লি তুম চেথানা ইন দো পিগলাং হিন্দি লাম সেটামে পিনি বাং আপোরা লাম দো কক পট হে তুম লাপান চেথান চি মুম পেন লে ইং টং পনি কক ল না কার্ডম
0: কার্ডম
2: লাকে আকাশবাণী দিপ নন এ তো গরি আজ উপর পানার ক্যামেরা মিনি পেকরা ভ পেং টানো লাসে ননা তোমার জুলাং পো দিল্লি এসিসন বেম পেটাক পন হিন্দি লাম্বানে থান পন বিরদা সমুচার সেন্ডিয়া লাপেন আজ উপর পাশ ক্যাপর জুলাঙ্গি ইংলিশ লাম্বানে থান পন বিরদা নিউজ এট নাইন

0: প্রয়োজন ফ্রিলো দরমাহা কাবি কাছিনি টাংলো অরলো বোনা নামদা হে মারলু লুচ মালম সফি ছয় আকুদাম নাংচি বুবুরমির হেমপে নং টেপ থুলো বাজং মাস্টর সারথে এফাং সাইকে রাসা বি লাপেন ফোকে বালু এপা পেচন পেন আফ্রাং কাংনি আমুরহা লং নাংচিং নি থুলুন ল লাপুসন কো আনা পরনে বাজং কাংনি আমি থাংচি পু দেখে আং বং সারথে সারকের কাং দয় পর খরয় রয় খারাই রায় বুয়ার জুদুন লংলা বাজং কবি পিল নেগে মাথা আমি থাং তাচি পুথে থে কা মাথা পুতা থাং আমু হবে এসন লামলে মাথা ওয়েক লাপু থাকালি আমু কিথি পেঞ্চেং ল নন কি ফ্রিন কে ফ্লং আর বুং কে চাম আন্না খরট কো নালমাকে লংজি লাথা মাথা দা কেদাম তাং চিক্লু জন ফ্লি আদর মুহাকে লং লে আজক প্রেং আর বুদ দু থিবল ওসুমারা এডমিশন পেঞ্চেং ল হোস্টেল ফিজ আন্তা রামে মে আদিম আন্তা রাম এডল নন কে এলং বাক্তা মেহাং ক্লার এড পেন দাম মে মে আদিম আবিল রং আং বং তংতে মেথাং আলোন হেক টাকা বে তুমি অং মাথা অং বিদি জুত অং মাথা অং আনিং শিক্ষাক অং ল বাইজংগে লা ডেট কচারি তুমতা নিংকা নিশি বাকে দরমুহা পিবের থেকামে পিনিং পেন নিংকান কয়রা ফলো সাকুরি গে ক্লাম দরমুহা কেলং কাতি কুকাবে পিন নিংকান বাজং নিংবে বতাই সিবাকা দরমুহা সি নাং থানদুন দে পিন পেন লং ওয়ে বু নিং আবে মাথা অং আনিং শিক্ষাক অং মাথা অং আনিং ইয়াং জে অং লো বাজং কে সরকার তুম লা সাকুরি কে ক্লাম আমুনি দা ফাই জিনি লা সুয়া টেং টাংকাতা কিবি মেগদো পুসি বাজং তুম জিনি তাংতে কু পুসি কে দর দে দে তিলো কুনারলো লাহাই কি বিবেদ তাঙ্কা কে দাম এপ তিতি কপি লোক বি দে তিতি লোকে থানা সং তুমতা কনফারেন্স কি বি কপিনে এফান কাছি রুং দুন কপিনে কিতাব কে নাম কপিনে কে সেট কে নাম তাঙ্কা ফান কে চেথান পিগি মনতা মাস্তর তুম কি সুং কে বয়লাম জাতানি গে জে লাসন হেলো তাঙ্কা তা কি পিদুন সেলেট মে মে তিতি এলা তা পিদুন দে তা জগ জে মুথে জাতলে পুসিতা মে আলাংসন রং কে ক্রয় খ্রাই আমাস্তর আলাম কামাথা জি আফানকে বাদ্যুতা পরবে লাপুসন তৎসুকে জাত্তা চক চে কিসু মহরকে নিং সি চেপাং টাং নাং পু আপিসু বাং লেম তিবুর সু আথাক নাং বাট ক মুরা আথাক নাং ইনি লুন পুল লাসি মাথা বম লুটি নেতা কিদ্দু গহুত ও কাকা তিলে জংথুতা এডাবে বাং পুতাং দেব লাসু আহি ইনোরেতা নন্টেং আইলোমাগি থিনাঙি চিসিক চেদাং এপ কি থি বুগে থেগি মা থেক থেমা নাঙ না ল আপিসু আলা মারনো বিনে জুনো দা নাক নাকল নে ফানথি নোট বু হে নেহেলোকে চকচে নাইল দি নে থি লতে নানি অরং পিগি দি বাজং আনিং থি এর সেট টং সেট ল কুমার লো মাতি নাং ফালা সোনাং কি পু আপিসু দা আনিং থি আসন ল দুই জয় সাপ দা নিগি তুর ফ্লুট বাজং তো বার না থু দাম পিং পিং ল তে বক হে তুকং আর লু পেন মালু তুম হাং ইউ তাং ল কাং টিং ল আর কম
1: নন হে তাং তুম হাং মিজি হানসে পেন সিং বে লাং তুই পা তুমো সো কে থানা জুই গলং তাং ল লাও পানসে লামেট আং দেংগে কাংতনিক লাকে আকাশ ফানি ডিফো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ারনি আলাম পাংরি পাংদন আদামাসারনি মাহাঙ্গে থেকা বিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুট আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর

0: 9107688008 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কি মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
0: ওয়াংিক নই লাদা আকাশবাণী দিপু আলং
2: লকে আকাশবাণী দিপু নন আরজুক সিনে লুন বান আজাই মেক লুন বান আজাই মেক লং প্যান কে চেং সিয়া লুন আরজুক সিনে মঙ্গল সিং ক্রো কিলেন আলুন লামতে ওয়াং নন কার্বি করতে ইঞ্জিয়ার